0: மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலாம் சுஃபலாம் மலய ஜ சீதலாம்

আকাশবাণী আগরতলা, আজ শনিবার, 19শে বৈশাখ 1948 শকাব্দ, 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 9ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং, 6:50 চাষের কথা বিষয় সুপারি চাষ, 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন, 8:40 ককবরক যুব অনুষ্ঠান জয়নক, 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা, 9:30 নানা রঙের বাংলা গান অনুষ্ঠান, 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান, 11:00 বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, দুপুর 1:40 লোকগীতির শিল্পী নীল রতন কাঞ্জিলাল, 1:50 শুনবেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 শুনবেন গজল শিল্পী মেহেদী হাসান, সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর, সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি বিষয় কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস, সন্ধ্যে

একটা একক বড় অনুষ্ঠান, রাত 8:05 জেলার চিঠি, রাত 8:10 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, রাত 9:00 নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 শুনবেন নানা রঙের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা।

0: a suspension of all kinetic activity between the two countries. Mr. Trump stated that the request for the temporary truce was made directly by him and noted that the agreement will also include a prisoner exchange involving 1,000 prisoners from each side. The standoff over the Strait of Hormuz has intensified after Iran rejected a US-backed draft resolution at the United Nations Security Council, calling it flawed and politically motivated. Tehran argued that the proposal will legitimize unlawful actions rather than help resolve the conflict. Iran said the only path towards stability is ending the war, lifting the US maritime blockade on Iranian ports and restoring normal shipping through the Strait of Hormuz. The draft resolution, backed by the United States along with Bahrain, Saudi Arabia, UAE, Kuwait and Qatar, seeks to protect the freedom of navigation in one of the world's most critical energy corridors. Washington has accused Iran of threatening commercial shipping and destabilizing maritime traffic. Israel and Lebanon will resume negotiations with 2 days of intensive talks facilitated by the U.S. on 14th of May and 15th of May. U.S. State Department said delegations from both countries will meet in order to form a comprehensive peace and security agreement that substantively addresses the core concerns of both countries. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সুভাষিত, আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল, তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। যে ঘরে আসিয়া বসিলেন সে ঘরের চারিদিকেই বড় বড় কাঁচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো, টেবিলের উপরেও কি কতকগুলি ছিল। শশিভূষণ তাহার ক্ষীণ দৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন একখানি বিদীর্ণ স্লেট, তাহার উপরে গুটিকয়েক পুরাতন খাতা, একখানি ছিন্নপ্রায় ধারাপাত কথামালা এবং একখানি কাশীরাম দাসের মহাভারত। স্লেটের কাঠের ফ্রেমের উপর শশিভূষণের হস্তাক্ষরে কালি দিয়া খুব মোটা করিয়া লেখা গিরিবালা দেবী, খাতা ও বইগুলির উপরেও ওই এক হস্তাক্ষরে এক নাম লিখিত। শশিভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন। তাহার বক্ষের মধ্যে রক্তস্রোত তরঙ্গিত হইয়া উঠিল, মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাহিলেন, সেখানে কি চক্ষে পড়িল? সেই ক্ষুদ্র গরাদে দেওয়া ঘর, সেই অসমতল গ্রাম্য পথ, সেই দূরে কাপড় পরা ছোট মেয়েটি এবং সেই আপনার শান্তিময় নিশ্চিন্ত নিভৃত জীবনযাত্রা। সেদিনকার সেই সমস্ত ছবি এবং স্মৃতি আজিকার এই বর্ষা ম্লান প্রভাতের আলোকের সহিত এবং মনের মধ্যে মৃদুগুঞ্জিত সেই কীর্তনের গানের সহিত জড়িত মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় অপূর্ব রূপ ধারণ করিল। সেই জঙ্গলে বেষ্টিত কর্দমাক্ত সংকীর্ণ গ্রাম পথের মধ্যে সেই অনাদৃত ব্যথিত বালিকার অভিমান মলিন মুখের শেষ স্মৃতিটি যেন বিধাতা বিরচিত এক অসাধারণ আশ্চর্য অপরূপ অতি গভীর অতি বেদনা পরিপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল। শশিভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর সেই স্লেট বহি খাতার উপর মুখ রাখিয়া অনেক কাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগিলেন। অনেকক্ষণ পরে মৃদু শব্দে সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন, তাহার সম্মুখে রূপার থালায় ফল মূল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল। বিধবা উঠিয়া দাঁড়াইয়া যখন শীর্ণ মুখ ম্লান বর্ণ ভগ্ন শরীর শশিভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাহিয়া দেখিল, তখন তাহার দুই চক্ষু ঝরিয়া দুই কপোল বাহির

0: ফুটিয়া অশ্রু পড়িতে লাগিল। শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন, কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না। নিরুদ্ধ অশ্রুবাষ্প তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল। কথা এবং অশ্রু উভয়ই নিরুপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া রহিল। সেই কীর্তনের দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং পুনঃপুন আবৃত্তি করিয়া গাহিতে লাগিল, এসো এসো হে।
1: সুভাষিত শুনলেন, আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথমে শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানটি শুনলেন রচয়িতা রায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানের সবশেষ শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত রবি কিরণ অনুষ্ঠানে। দুঃখিত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

ফুংকাহাম যতনি ফাজিং ফুংকচাংনি হামজাক মায়া ফরেই তাবুক চেংজাগ তিনি ফুংনি ককব্রক পান্ডা হায়ুনি খরাং তিনি চা শাল তালতুং তালনি শাল চিচুগো শালমারি চিব্রিরা থামসিবা ত্রিপুরা বিশি মায়ে তালনি শালচুকো শালমারি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি নরকনাই তো আকাশবাণী আগরতলানি বিশেংতেই ককব্রক আওয়াই পান্ডা সঙ্কুবী সালনি হাই তিনি বহাই নক কাহাম খানামানি বিং তৈনি তিনি পান্ডানো সেলাইবন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আচেমা সালবা বি সাইকেলাংজাক থাইজাথাইনি কক কাহামন সঙ্কক ফ্রক বাই খালায়ন বসালাংখা তুমংন নিনি রিংমানো খরং মানজয়াবই খরকসাফনো লগিরিয়াকে নং

0: আলামাও সাইচুং হিমদি এবাকে আসামুং সাইচুং খাইদি সাকবাই থাংনি লামা সাকবাই থাংন সাইচুং সাইয়ী সামদি পৈতু উংখা অবহাই কাইসা ফান জে নি ফান মনাগ ফান পহর তুগুই মানো চিকন চিকন টংথক মুংনি জরানো জরানো লাংমানি কতর মানমুং বরক মুনি শুনি লাংমাও সাহস এবাকেবা যে ফান অব খা কতর এবাকে খা কতর মানে ওখা যত্নি কতর ফান কুতুক নিসলাই কুতুক জরাও ফানো বখানি আসামানি চাতিন সকামনা তারতি রংনি নাহারমু বাইথাংনি লাংমানো এবা লাংমাও করাক খলাইয়ী বাচাদি যেমনি সুরকনি সাগো বাইথাংনি চায়ানো গশিউই নাহারনানি ফান দঙ্গো বন সয় সয়নি ফান গনাং সালব্রুম ব্রুম ন বাইথাংন কতাল খলাইয়ী কতাল ওয়ানসুক মুং বাই সাজকদি অবন সাক বাইথাংনি সয় সয় নাইথক মুং আও আসকজরা সং খানালাইকা রবীন্দ্রনাথ ঠাকুর বাই সাইকেলাংজাক কক গাহাম
1: তাবক সাইমালেন লাইথাংজাক জরা রগ তাম তাম পাতি লঙ্কা আবন কিসা মৈতু সতন লায়েন তিনি হাই সালন বিসি টিচার রা স্নে চিব্রে বিশিও মুম্বাইও পুইলা করাই বাই ফ্লাঙ্গই ট্রাম গাড়ি স্নাম জাকমানি শাল এবা করাই গাড়ি স্নাম জাকমানি শাল তেই তঙ্গ বিশি চি চুকু রা নৈচি চুকু বিশিও তিনি হাই সালন মিস ইউনিভার্স নি বাগৈ সেকেন্ড রানার অংখা মাদু স্প্রে বারতনি বজ্জত নিসলাই মুংগনাং মিস ইউনিভার্স হেনে সিনি জাকমানি শাল চি চুকু রা চুকু চিবা বিশিও তিনি হাই সালন জম্মু কাশ্মীর সামুং চিত্রা তাংনাইর চারাস ই শরীফ শরীফ খুংসারা সাইনি সাইব কবাং নক সকজাগৈ রেজাকমানি শাল বিচি চিজুকুরা চারচিসা তিনি হাই শালন হানি বাগৈ চবা খ্লাই লংনাই তাই হদানি সামং খ্লাই লংনাই দুর্গাবাই দেশমুখনি থৈমানিব শাল তাই আবনি বিশৃঙ্গ তঙ্গ তিনি সৈকরং রবীন্দ্রনাথ টেগোরনি ফিল ছাড়া দকচিবা আচাইমা শাল বক্ষরক্ষা মঙ্গনাং ঠাকুর মহর্ষি দেবনাথ নি নখুঙ্গ আচাই নাই হেনে সিনে জাগো আমনি বিশৃঙ্গ তঙ্গ চিবারা ব্রেচি ও ফিল চি দক জড়ানি রাজপুত জড়াও রাজা মহারানা প্রতাপ নিব হাইন তিনি আচাইমানি শাল তিনি হাই শালন পাকিস্তানি শঙ্করাগ্রক নি শাকাও পারমাণবিক বোম খিকলাই ইয়ই মেয়ে তালনি শালচুকু তাই শালচি শালমারিও ভারত পুইলা হাস্তে অংখা নিউক্লিয়ার বাই স্নামচাক হাস্তে নি কাইচিসা এয়ারবাস বাই পাকিস্তানি বীরখুং বাহিনী রক্ন সকমরনানি বাগৈ চাইতকমানি শাল হেব সিনি জাগো আসুক জয়তৈ সংসাইমালাইকা তিনি লাইথাংজাক জরারগ তাম তাম পাতিলাংখা

0: আও আসুক জরা তো সঙ্গ খানা লাইকা তিনি সালো তামো তামো পাতি মুরক পাতি লঙ্কা এগে তাবুক সঙ্গ টাংরি তিনি কক কিছা খানা লাইন পদ্রে পদ্মৈকে তিনি বিশিঙ্গ শশা অংখা কাইসা কথক চামুক বারো থাকতনি ব্যবাক থায়ন ও শশা মান্থ ইংরেজি বাইকে শশান কেউ কম্বার হই সিনিউ কুবনি হাস্তে নিহাই সিনি হাস্তেও বহাইন শশান হুকবার খাইমানি বিশিং তৈ সঙ্গ রং পুসারক আজিউই মান শশাও গবান কক ভিটামিন এ মানথগো আবনো কারিব শশাও সরকরা ক্যালসিয়াম তাই কার গবান কক তৈ মানথকুগ শশা গলৈ বেলাইন কথকুক আবনো কারিব শশা গরানো সঙ্গ মখৈরব হাইন সঙ্গই চালায় আবনো কারিব স্যালাড সামিব সালব্রুম্রুম মাইচাফ্রু লগিও চাই মান শশাও তৈব গবান তৈ মানথকুক বাকি মহাই সাসলাং মল চাকে শাক বেলাইন তংথগ তাই শাক নি বাকি বহাইন বেলাইন কাহাম শশান কাইনা বাকি বিনি বাকি যে কাহাম নবরতেবার অবংকাই ইংরেজি নি হিংকেবা ফেব্রুয়ারি নিসিমি মেতাল তাই আং বাংলা নি হিংকে ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ তাল তাই আবনো কারিব সেপ্টেম্বর তাই নভেম্বর ফাইসিঙ্গ ভাইন শশান কাই মান বন কাইনা থাঙ্গে পুলিয়াও তামুখলাইনে নাই হানো চুয়ী চকামরক সবৈনে হা সুবুক সুবুক খে মানাগ্রানাই আবুনি ইয়াগুলো দুই নিসিমি আড়াই মিটার হাকসাল হাকসাল খাই হানো থমুই কিটিং খাইনাই না খাঙ্কে আজাগাঙ্গে কলব্রী কলবা খাই ফবই মানো হায়াকে বা লুন দংসা খাওয়াইনাই লুন দংসাও বহাইন কলসা কলসাকে বুঝলি ফবই মানো আবনো আবুনি ইয়াগুলো হংকাই বন যে জরাও লগই ফাই আ জরাও হংকে গসংনা বাকি সঙ্গ বা ফিরকাই সাকা চারক দাঙি মারনাই তাই উরাম উরাম তৈরক লুনানি নাংনাই কাহাম বথাই মাননা বাকি এবার বথাই থাইরেনা বাকি জৈব সারেনা নাংনাই তাই হানো আমজগুই বিথি ব্রাইরগ্রী মাংখেত তৈব কাহাম কুক তাই আবুনি ইয়াগুলো সঙ্গ বন অবহাইকেন বলাইরগ ইয়ং রকদা থুপ আবুরক সঙ্গ নাই টংন নাংনাই তাই তুমুং ন বলাইরগ ইয়ং রক থুমুই তমন হেঙ্কে গানানি যে হকবার বেদেক নি বরক বাই গরঙ্গই তামু বিথিরগ্রনাই আবুনরক মালাই নাই মানো অবহাইকেন নাইকেনি খাইগেঙ্কে সঙ্গ শশান গবাংখে বথাইরক থাইরি মানো তাই হাতেও ফালেই রং পয়সারক আজি মানো কে আসুক জরা সঙ্গখানা লাইকা কক থাইসা থাইনি বিসিংতে সচা কাইমনে রুকি কক
1: ফাইদিকে দাবক শাক খামক্রাইনি কক থাংলাইনাই তিনি শাক খামক্রাইনি কক সং চালাইনাই এনিমিয়া বেমার অংখাঙ্কে তাম তামো সাগ জং হামিয়া নুকজাক এবার তাম সাগ তামো তামো স্লাইমং তুবজাক আবনো সাইমালাইন চিনি বরক রকনি সাগ থই বাংথাং ইয়া অংখেন আবনো এনিমিয়া বেমার হেন আবহাই অংখে বেলাই কিরিনানি তো ককরই সাক নাইক্রং রক সাকা অ এনিমিয়া তাঙ্গই অং হনকে সাগ থই হরপূর্ণ অংয়া হনকে লাংমা এবা হামা হরথানি সরাই সরাই অংয়া খাকলাপ সাত্রঙ্গ বখা দগ দগ রক অঙ্গ বক্রক রক মিহিম ইয়াকুং সাক্র সক্রেব অংনাই তৈ অকসানাই লুম্প্রা বাপ্রা অঙ্গ শাক সরাঙ্গই টংগিয়া বাক্সা বাক্সাকে বুসা বুতৈরকব মান্ত্রংগিয়া অঙ্গ অ বেমার মানজাখাকে সানা নংনানি মুচুংগিয়া বহক দূরে দ্বারা জেসা চামুং ফানো চানা মুচুংগিয়া অংনাই বখনাই বুসলাই ইয়াশিরক থৈমাহাই এবার বখনাই কক মাহাই আচম আচম কে বসাক রক মখাং রবন মাহাই রক ব নুকজাগো বসাগ থৈ কাউই দুমাহাই এবার

আগত তুই কাউই দুমা হাইব অংনাই বখা সবম রক তরনাই তাই আচম আচমখে অখুলিব তরমা হাইকে নোক জাগো চিনি বরক রকনি থৈয় প্লাজামা প্লাজমা দাল থাম শেল টঙ্গ আবো অংখা আর বিএস ডাব্লিউ বিএস প্লেটেট হনে চিনি সিনি জাগো হিমোগ্লোবিন কচাক এবা প্রোটিন টঙ্গ টংমা বাই থৈ কচাক অঙ্গ অহ হিমোগ্লোবিন নবারনি অক্সিজেন সিনি শাকনি যত বেশের কুসুবই তাই চিনি কার্বন ডাই অক্সাইড চিনি বসাকনি হামিয়া নবার্ন তিখলাই রো শাক ফানকরাক বরক এবা কাহাম বরক রকনি শাক লিটার কাইবা থুই তঙ্গ থৈ কচা কম অংখেন থৈ গুরে হিনজাগো তাঙ্গে হিনকে থৈ

0: এই আপনি বাকি নামানি যে সার্টিফিকেট অংখা তঙা নামাই পিআরটিসি আধার তাই বার্থ সার্টিফিকেট তাই ক্লাস এইট পাস নি সার্টিফিকেট তংনানি নামাই তাই লগি ড্রাইভিং লাইসেন্স তংনানি নামাই তাই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তংনা নামাই তাই লগি দুই কপি ফটো এবার মাংপলি তুই ফাইনে নামাই অবনি বাকি নরক প্রাণী সম্পদ ভবন থাঙ্গি ও ডকুমেন্ট রক্তলাঙ্গি মালাইনানি বাকি সাকলাই যাক্ষা অবনি পাইথাক সালমারি সাকলাই যাক্ষা ও বুসকাং তালনি ষোলো মেও অতালনি ষোলো মে নি বিশৃঙ্গ সাকলাই যাক্ষা আবো কাইসা কাইসাকে সাল বাকের যাক্ষা তেরো মেও হংকে পশ্চিম তাই উত্তর ত্রিপুরানি লোকরগ্ন বরকনি যে হাঙ্করও থাঙ্গি নেই হাঙ্করনি যে অফিস নগ থাঙ্গি হাবা নগ থাঙ্গি জমারানা বাকে সাকলাই যাক্ষা তাই খোয়াইতেই দক্ষিণ ত্রিপুরানি বাকে হিংকে চোদ্দ মে তাই সিপাইঝলা তাই অনুকোটি হাঙ্করনি বাকে হিংকে পনেরোই মে তাই গুমতি তাই ধলাই হাঙ্করনি বাকে হিংকে ষোলো মে সাল সাকলাই যাক্ষা জরা হাঙ্গে ফুংনি দশটা নিসিমি দিবনি দামসা তামে সতী থামসি নি বিশৃঙ্গ ফাইনাই নংনি ডকুমেন্ট রং জমারানা বাকে সাকলাই যাক্ষা আসুক জোড়া সঙ্গে সেবুক বরক তলংমানি কক তাবুক নবরতিবরনি কক কিসা খালাই না
1: তিনি নখা কিসা মগৈ তঙ গরং গরং থায় ওয়াতৈ ফানো ওয়াই মানো হই হজা খাই যাকা তিনি সালনি সাকানি তংমারি তঙনো থামসি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চাংমারি তঙনো নেজি থাম ডিগ্রি সেলসিয়াস মিয়া সালনি সাকানি তংমারি নকজাকা থামসি ব্রৈ দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি নকজাকা নেজি ব্রৈ দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস নবার তুই হকনি মারি তঙ সাকাও চুকু চি চার খামাও বা চি চার ওয়াতৈ ওয়ামানি মারি ক্রি
0: আও ইংকে আশুকজোড়া খানা বাইকা তিনি নবরদীবানী সেকাংবাড়িয়া ককতমা ইংকাই তিনি পান্ডানো কম থেঙ্গা আং তনুজা
1: আং সবিতা
0: ইংকাই সঙ্গাও থাকতে থাকতে তাংসার চামু খানালাইনে জর্না এরংনি খুক্তি

আজক জরা খানা লাইকা জর্ণা এরং বারে চাপ যাক রচাবমু আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইখা তিনি ফুংনি কক ব্রক পান্ডা হায়ুনি খরং যত্ন নতায়সা ফুং কাহাম দেখলম বাইকা

চাষের কথা। আজকের প্রসঙ্গ সুপারি চাষ পদ্ধতি। সুপারি প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ পানের সাথে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে এ পর্যন্ত দুটি উচ্চ ফলনশীল সুপারির জাত উদ্ভাবিত হয়েছে, যা বাড়ি সুপারি এক এবং বাড়ি সুপারি দুই হিসেবে পরিচিত। তবে সুপারির উচ্চ ফলনশীল এই জাতগুলোর অপ্রতুলতার কারণে চাষিরা স্থানীয় জাতের সুপারি চাষ করে থাকেন। এগুলো আকারে ছোট এবং ফলন কম। সুপারি চাষের জন্য উর্বর ও মাঝারি ধরনের মাটি অর্থাৎ হালকা বুনেটের মাটি উত্তম, তবে বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। বীজ দ্বারা সুপারি গাছের বংশবিস্তার হয়ে থাকে, তাই প্রথমে বীজতলায় বীজ লাগিয়ে চারা উৎপাদন করা হয়। সুপারির চারা বীজতলায় এক থেকে দুই বছর রাখার পর নির্দিষ্ট স্থানে লাগাতে হয়। চারা উৎপাদনের জন্য যেসব বিষয়গুলোর প্রতি নজর দেওয়া দরকার তা হল বীজতলার জন্য মাটি নির্বাচন, বীজতলা তৈরি ইত্যাদি। দোআঁশ পলি দোআঁশ মাটি বীজতলার জন্য উপযুক্ত। খোলামেলা সেচের সুবিধা আছে এরকম হালকা বুনেটের মাটিতে বীজতলা করা উচিত। বীজতলার মাটিতে বালুর পরিমাণ কম থাকলে কিছু ভিটি বালু মিশিয়ে দিলে ভালো হয়। সুপারির বীজতলা আংশিক ছায়াযুক্ত হলে উত্তম। বীজতলার জমি চার পাঁচবার ভালোভাবে চাষ দিয়ে আগাছা ও আবর্জনা পরিষ্কার করে ফেলতে হবে। জমিতে মই দিয়ে সমান করে নিতে হবে। বীজতলার জমির উর্বরতা অনুযায়ী হেক্টর প্রতি 15-20 টন গোবর বা জৈব সার প্রয়োগ করতে হবে, তবে কোনো রাসায়নিক সার প্রয়োগের দরকার নেই। প্রতিটি বীজতলা 1-1.5 মিটার চওড়া এবং 3 মিটার লম্বা হওয়া উচিত। বীজতলা উত্তর দক্ষিণে লম্বা হলে ভালো হয়। দুই বেডের মাঝখানে চলাফেরার জন্য দৈর্ঘ্য প্রস্থ বরাবর 50-75 সেন্টিমিটার বা 20-30 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হয়। এরূপ ফাঁকা স্থানের মাটি তুলে নালা তৈরি করতে হবে এবং নালার মাটি বীজতলায় তুলে দিয়ে বীজতলাকে বেড আকারে 6-8 সেন্টিমিটার উঁচু করতে হবে। নালাগুলোর মধ্যে দিয়ে সেচ ও নিকাশের সুবিধা পাওয়া যায় এবং চারার পরিচর্যা করা সহজ হয়। বীজ সংগ্রহ করার পর দেরি না করে বীজতলায় বীজ রোপণ করতে হবে। বীজ রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। বীজ 1-2 সেন্টিমিটার গভীরে এমন ভাবে রোপণ করতে হবে যাতে বীজটি মাটির সামান্য নিচে থাকে এবং বীজের ওপরে মাটির একটা পাতলা আবরণ থাকে। বীজ লাগানোর পর 3 মাসের মধ্যে যে সকল বীজ গজায় সেগুলো থেকে ভালো চারা পাওয়া যায়। বীজ রোপণের পর সে সকল চারা তাড়াতাড়ি গজায়, দ্রুত বাড়ে, মোটা হয় ও পাতা ও শিকড় বেশি হয়। এসব চারা বাছাই করা উত্তম। চারার বয়স 6 মাস হলে বাগানে লাগানো যায়। তবে 12-18 মাস বয়সের চারা যেগুলো খাটো ও মোটা, কমপক্ষে 5-6টি পাতা থাকে, এমন ধরনের চারা মাঠে লাগানোর জন্য বাছাই করা দরকার। সাধারণত আমাদের দেশে বসত বাড়ির আশেপাশে পুকুরের পাড়ে, রাস্তার ধারে, স্কুল কলেজের আঙিনায় সুপারি গাছ লাগানো হয়। তবে সুপারির বাগান করতে হলে বাগানের জমি সঠিকভাবে নির্বাচন করতে হবে। সুনিষ্কাশিত উর্বর, কিছুটা ছায়াযুক্ত, তীব্র বাতাস প্রতিরোধী এবং উঁচু জায়গায় বাগানের জন্য নির্বাচন করা উচিত। জমিতে যেন জলবদ্ধতা সৃষ্টি না হয় এমন জমি নির্বাচন করতে হবে। গাছের গোড়া সবসময় আগাছামুক্ত রাখা প্রয়োজন। বর্ষাকালে আগাছা বেশি হয়। সার ও সেচ দেওয়ার আগে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল সুপারি চাষ।

গানটি শুনলেন রোশনী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রবি কিরণ অনুষ্ঠানে। এবারে শিল্পী রোশনী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত রবিকিরণ অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপি সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজ জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিক্সায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরো ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইএমএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোন চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে, যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু

0: এক টুইট বার্তায় জানিয়েছেন যে তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গাস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয় সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী পনেরোই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোন রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিং এর প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে আগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আবি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তাইরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনের সুধাবতাই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: চলে।
1: এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।
1: মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো।
0: এ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান আজ সকাল 11টায় কৈলাস শহরের অনুকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে আগরতলা রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। তাছাড়া দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা সংস্কৃতি বলয়ের তরফে। এদিকে ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেও আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলার আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আজ ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেবর্মা জানিয়েছেন, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46 ব্রাঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779 মামলা রয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। যেসব পরীক্ষার্থী ফলাফলের রিভিউ করতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের 7 দিনের আবেদন জমা দিতে হবে এবং বিদ্যালয়গুলিকে ফল প্রকাশের 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র পর্ষদ কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুত্থয় যোজনা প্রকল্পে খোয়াই জেলার 4টি ব্লকের অন্তর্গত তপশিলী জাতি অংশের লোকজনদের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে গতকাল খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলাশাসক রজত পান্ত জানান, এই প্রকল্পের মাধ্যমে তপশিলী জাতি অধ্যুষিত গ্রামে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। আগামী 13ই মে বেলা 12টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান

বাঁকুড়া বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীকে রিটায়ারিং অফিসারের প্রদত্ত নির্বাচনী সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা বিধানসভার সচিব অনুরোধ জানিয়েছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল ওয়ার্ল্ড রেড ক্রস ডে উপলক্ষে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ভারতীয় রেড ক্রস সোসাইটির ঊনকোটি জেলা শাখা কমিটির আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এদিকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন জেলা শাসক বিবেক এইচপি। দুই শিবিরে মোট 91 জন রক্তদান করেন।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। বিজেপি নি চাকরা অজা শুভেন্দু অধিকারী মিয়া পশ্চিমবঙ্গ নি বিজেপি পরিষদীয় বদল নি অজা সংজাখা মিয়া কলকাতা ও সংসাজাক পরিষদীয় বদল নি ককলাম সালাইমা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতেই শুভেন্দু অধিকারী নিমুং সাকলাইখা পশ্চিমবঙ্গ ও কতাল বিজেপি হাপাং নি সুমাইতাংমা পান্ডা তিনি কলকাতা নি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসা জাগানো আরো মান জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানো খবই বিজেপি নি নাইকলজাক হাস্তেনি মন্ত্রীয়করা রকব সুমাইতাংমা পান্ডা মান জাগানো অতালনি জিথাম সালমারি দিবর দামজিনিয় ফিল জিথাম ত্রিপুরা বিধানসভা নি কতাল চংজাক আদং জহর চক্রবর্তী ন সুমাইতাংরিমা পান্ডা ত্রিপুরা বিধানসভা লবিব সংসা জাগানো কতাল চংজাক আদং জহর চক্রবর্তী ন রিটার্নিং অফিসার নি মানজাক সংবারি সার্টিফিকেট নখবই সুমাইতাংমা পান্ডা ও মানজাক না কয় মং না রেখা ত্রিপুরা বিধানসভা নি তাংরা তিনি বৈশাখ নই চিবা সালমারি ককলব করং রবীন্দ্রনাথ ঠাকুর নি আচাইমা সাল
1: মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে
0: ককলব রংনি আসাইমা সাল নরগৈ হাস্তে গনাঙ্গৈ জুদা জুদা পান্ডা সংসা জাখা রংনব রংনাই খুনি চেতন ভাই ককলব রং হাস্তে বেরেমনি কবি প্রণাম পান্ডা তিনি পঙ্গাম চিসাব কয়লা শহরনি উনকোটি কলাক্ষেত্র ও সংসা জাগানে পান্ডা নো চেঙ্গি দিওয়ানে থিমতে শিকলা হামক্রাই মন্ত্রী টিঙ্কু ভাই কক্ষুম হুকুমু নাই খুনি চেতন ভাই তিনি পুঙ্গ আগরতলা রবীন্দ্র কানন কবি প্রণাম পান্ডা সংসা জাখা পান্ডা নো চেঙ্গি রিকাশ নাম ফরতেই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা আরো মানজাকা হুকুমুনি উপদেষ্টা কবি তিনি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী আকর্ষণ কক্লব করেননি আজাইমা সালরগৈ বাংলা সংস্কৃতি বলয় নিচেতন দাইব তিনি পুঙ্গ হিমবত কাইশ সংসা জাখা আবনকারী বস হাপুং তিনি জুদা জুদা পান্ডানি বিশিন্তই পালাইন নিচেতন হালকা বাংলা সংস্কৃতি বলয় আয়ঙ্গ সন্দ নিয়ে সংস্কৃতি মথে নিচেতন বাই তিনি রবীন্দ্র শতবার্ষিকী নকলা ও কবি প্রণাম পান্ডার সংসা জাখা ত্রিপুরা রংকচার নাইমথাবাই নাইকলজাক তাকলাই বিশিনি মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক অংখারি মিয়া সাকলাই জাখা তাকলাই বিশিও মাধ্যমিক আমজগমুঙ্গ পাশংমানি মারি রাও চার চিব্রী দশমিক চি চার কুচুক মাধ্যমিক আমজগমুঙ্গ পাশংমানি মারি রাও স্নি চি চুকু দশমিক থাম চি থাম নাইমথানি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আগরতলা ও ককতুমা থুমনাই রকনি পান্ডাও অংখারি সাকলাই ইসাকা বসকাংনি শালসনি নিসিমি শালচার নিবিসিংগ স্রংনাই রকনি বাই থাংনি রংনগ মার্কশিট নাহার মানবায়ানো যে স্রংনাই রক অংখারি রিভিউ খাইনাই তঙ্গ বরক অংখারি মানমানি শালসনি নিবিসিংগ কয়মুং জমা রানানি নাংনাই তৈ রংনক অংখারি কারিজাকমানি শালচি নিবিসিংগ ক্রংজাক কয়মুংবলাই পর্ষদনি হাবানগ রহনানি কয়মুং নারকজাখা তিনি ত্রিপুরা হাইকোর্টে হাস্তেনি বেবাক হাঙ্কর তাই বখাকসে দরবার নকলাও বসং লুকো দরবার সংসা জাগানো হাস্তে কেরং সেবানি আদং তাংরা ভিপি দেববর্মা অ ককতুমানো রেখা বসাকা বসং লুকো দরবার খার্তা কারনাও কাইব্রী চিদক বেঞ্চ কাইনৈ চিবা সাইবারা চিব্রী খার্তা তিসা জাগানো আকাশবাণী ফিল চুকুচি বিশি পুংমানো রেগৈ বসকাংসি বা সালমারি ফা সালনি সানজা দামদক আগরতলা সুকান্ত একাডেমি ও কাইসা ইয়াকবারা শাস্ত্রীয় রুসাব মুং পান্ডা সংসার জাগানো আকাশবাণী আগরতলানি সংসার জাগ অ পান্ডা নাইনানি বাকি যত ফাইমান বায়ানো হাস্তে ব্রী কমিশনে চেতন বাই মিয়া ওয়ান স্টপ সেন্টারনি সেবুক রগ্ন তুই সিপাহী জলা হাঙ্কর বিশ্রামগঞ্জ ও ফ্রংমং শিবির সংসার জাখা আবন চেঙ্গিরিকা হাস্তে ব্রী কমিশনে চেয়ারপারসন জর্না দেব বর্মা বর্ষাকা তাবুকনি হাস্তে হাপাং তাই কেন্দ্র হাপাং ব্রী রগ্নি নাইমথাং ক্রাক খাইনা ও শাকথারজা খাপাংনি অ নাহার মুংনি কক্ন যত ন সাইমান রানো নাহারই অ ফ্রংমং শিবির সংসার জাখা হদা হামক্রাই তাই হদা রংমন্ত্রী টিঙ্কুরাই মিয়া ওয়ার্ল্ড রেড ক্রস ডে নরগৈ কৈলাশহর উনকোটি কলাক্ষেত্র ও ভারতীয় রেড ক্রস সোসাইটি নি উনকোটি হাঙ্কনি বেদেক কমিটি বাই সংসাজাক থৈরিমা শিবিনর চেঙ্গি রেখা আয়ঙ্গ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই হাঙ্কর কমিটি নি চেতন বাই আমবাসাও থৈরিমা শিবির সংসাজাখা শিবিনর চেঙ্গি রেখা হাঙ্কর নাইকলফাং বিবেক এইচ বি কনৈ শিবির বেবাগৈ খড়ক চুকু চিসা থৈ রেখা তাবুক নবার তিবানী ককতুমা বসকাং দাম নৈচি প্রিয় হাস্তেনি যত হাঙ্কর দামসাব ব্রী চিনি সিমি বাচি কিলোমিটার দবই নবার বাতই ওয়াউই মানুহনি হজাক মং রেখা নবার তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গিমানো

0: তিনি আগরতলা ও আইজগ খামানী টুংমারি টংমানি 24.9 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককটমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককটমা আওয়াইঙ্গানো হরনি দামসনি তামৈ সতি ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা।

0: অন্তরমম বিকশিত কর অন্তরতারহে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তরমম বিকশিত কর অন্তরতারহে। নিঃসঙ্গতার নৈঃশব্দে জনশ্রুতির মুখরিত চঞ্চলতার মধ্যে প্রেমের মধুরতায় শোকের গভীরতায় নিশ্চিন্ত নির্ভরতায় আশ্রয়ের জন্য মানবিক সংস্কৃতির সেতুবন্ধনে আমরা রবি ঠাকুরকে চাই।
1: সেই রবি ঠাকুরের আজ জন্মদিন। রবীন্দ্র জয়ন্তী বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করা হয়। স্কুল, কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে তাঁর গান, কবিতা, নৃত্য ও নাটকের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। জনগণ মন আমার সোনার বাংলা সহ অসংখ্য অমর সৃষ্টি আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। আজকের দিনে অসংখ্য মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে রবীন্দ্রসঙ্গীত করে এবং তার সাহিত্য পাঠ করে উৎসব উদযাপন করে। শান্তিনিকেতনে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে দেশ বিদেশের মানুষ অংশগ্রহণ করেন।
0: রবীন্দ্র জয়ন্তী শুধু একজন কবির জন্মদিন নয়, এটি বাঙালি সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবতার উদযাপন। তাঁর চিন্তাধারা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় এবং নতুন প্রজন্মকে সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করে।

0: সুরক্ষা ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়। এই দিনে বিভিন্ন দেশ ও সংস্থা পাখিদের অভিবাসনের গুরুত্ব, তাদের আবাসস্থল রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের উপর জোর দেয়। পরিযায়ী পাখিরা এক দেশ থেকে অন্য দেশে দীর্ঘ পথ পাড়ি দেয় খাদ্য ও উপযুক্ত পরিবেশের সন্ধানে, কিন্তু জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড তাদের জীবনের জন্য হুমকি সৃষ্টি করছে। এই দিবস উপলক্ষে পাখি পর্যবেক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয়। বিশ্ব পরিযায়ী পাখি দিবস আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
1: এবার দেখে নেই ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা। 1866 খ্রিস্টাব্দে আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলের জন্ম হয়। আজকের দিনেই 1874 খ্রিস্টাব্দে তৎকালীন বোম্বেতে চালু হয় প্রথম ঘোড়ায় টানা ট্রাম।
0: 1879 সালে আজকের দিনে নারী সচেতনতা প্রসার কল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন। 1909 সালের আজকের এই দিনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ফারুকাবাদ ঘরানার সঙ্গীত শিল্পী জ্ঞান প্রকাশ ঘোষের জন্ম হয়। 1960 সালের আজকের দিনে বিশ্ব খাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে। 1967 সালে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জাকির হোসেন। 1984 সালের আজকের এই দিনে অক্সিজেন না নিয়ে এভারেস্ট জয় করেন ফু দোর।
1: 1994 খ্রিস্টাব্দে আজকের দিনেই নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজকের দিনে 1998 খ্রিস্টাব্দে সঙ্গীত শিল্পী তালাত মাহমুদের মৃত্যু হয়। জেনে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা।

এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলি থেকে অনিতা চৌধুরী। প্রিয় অভিজ্ঞাপন, ওম পিতা নো হোসি পিতা নো বোধি, নমঃস্তু মা হিংসি। হে পরম পিতা, তুমি আমাদের পিতা, আমাদের বোধ বা জ্ঞান দাও, তোমাকে নমস্কার। আমাদের হিংসা করো না বা আমাদের কোনো ক্ষতি অকল্যাণ থেকে রক্ষা করো। বেদের এই ব্রহ্ম মন্ত্রটি শান্তিনিকেতনে উপাসনার সময় পাঠ হতো। কথার খেয়ে ধরে বলি, আমাদের পরিবারের পিতার ভূমিকাও অনুরূপ। তিনি পরিবারের বট বৃক্ষের ন্যায় নীরবে ছেলে মেয়ে তথা অন্যান্যদের সুখ সুবিধার প্রতি সতত সজাগ দৃষ্টি রাখেন। নিজের গায়ে মলিন পোশাক, পায়ে ছেঁড়া জুতো রেখে অন্যদের নতুন জামা জুতোর ব্যবস্থা করেন। জল, ঝড়, দুর্যোগ, অনুকূল পরিস্থিতির মধ্যেও নিজের কর্মটিকে বাঁচিয়ে রাখেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের কষ্ট অভাবকে তুচ্ছ করে সন্তানের ভবিষ্যতের জন্য সামান্যটুকু সম্পত্তিও বেচতে কুণ্ঠাবোধ করেন না। পিতা মানে অদৃশ্য এক ঈশ্বর, পিতা মানে জীবনের রসদ, পিতা মানে নৌকার হাল ধরা মাঝি, জীবনের আলোর দিশারি, যার ছত্র ছায়ায় শুরু মূল্যবান যাপিত জীবন। বন্ধু, শেষে বলি, চড়ুই বেতি অসহিষ্ণু তাৎক্ষণিক ভালো মন্দের শিকার হয়ে পিতারা আজ বড় অসহায়। যে বাড়িটা নিজের হাতে বানিয়েছিলেন সেখান থেকেই তিনি আজ বিতাড়িত। তার চোখে জল, ভারী ভারী পুঁথি পড়ে

0: কেন নৈতিকতাকে বিসর্জন দিই? পিতা ছাড়া পৃথিবীর আলো দেখা হতো না, এটা কেন ভুলে যাই? আমিও একদিন পিতা হব, তখন আমার ভাবী প্রজন্মের কাছে কি নিদর্শন রেখে যাব? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপঃ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভালো থেকো, নমস্কার। অনিতা চৌধুরী, অমূল্য কানুন, শ্রীরামপুর, হুগলি।
1: পরের চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, যারা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, পিতানুবোধি একটি বিখ্যাত বৈদিক মন্ত্র, যার অর্থ তুমি আমাদের পিতা। এই জ্ঞান আমাদের দান করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্ত্রটিকে ব্রহ্মসঙ্গীত হিসেবে জনপ্রিয় করেছিলেন। পিতা অর্থাৎ যিনি আমাদের রক্ষাকর্তা, আমাদের সকল শুভ ও মঙ্গল বোধের জন্মদাতা, আমাদের পরম বন্ধু। দুঃখে সুখে, শোকে আনন্দে, বিরহে মিলনে, প্রেমে পূজায় প্রার্থনায়, প্রতি মুহূর্তে যিনি আমার অনুভবে থেকে আমার সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন, তিনিই আমার পিতা, রবীন্দ্রনাথ। তিনি আমাকে জীবন বোধের শিক্ষা দিয়ে বলেছেন, মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। দুঃখ থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, দুঃখ যে তোর নয় রে চিরন্তন, পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন। প্রিয়জন বিয়োগ ব্যথায় যখন আমি শোকাকুল, তিনিই সান্ত্বনা দিয়েছেন। আবৃত্তি করেছি, যাহারও লাগি চক্ষু বুঝে, ভাসিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আমার জীবন যখন সংসার তাপে ক্লিষ্ট দীর্ণ, তখন তিনি তরুছায়া হয়ে আমাকে শীতলতা ও শান্তি দিয়েছেন। তাঁর কাছেই শিখেছি অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। ঈশ্বরের কাছে সমর্পণের মন্ত্র তিনি শিখিয়েছেন। আমি কি বলে করিব নিবেদন আমার হৃদয় মন প্রাণ? অনেক সময় জীবন তরি বাইতে গিয়ে দোসর পাওয়া যায় না, তখনই তার গান কণ্ঠে নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে, চলবার শক্তি পাই। এইভাবে পিতার মতো তিনি সর্বদা আমাকে আগলে রেখেছেন, তাই তিনি আমার পিতা। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা, করুণা রোষ। নিবেদনে সোমা রায়, গ্রাম জাড়া, জেলা পশ্চিম মেদিনীপুর।

পরবর্তী চিঠিটি লিখে পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে সুমন দাস। নতুন বধু অভিজ্ঞাপন। তোমার ডাকে কত কত বছরের সাধন লব্ধ ঋষিবাগ যজুর্বেদ থেকে ধ্বনিত হল ওম পিতানহসি পিতানবোধি। ঈশ্বর আর পিতার একাত্মতা এ কি সামান্য কথা গো। নির্মল কুমারী যখন গুরুদেবের কাছে মন্ত্রের ব্যাখ্যা শুনতে চেয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ উপনিষদের ঈশাবাস্যমেদং সর্বং মন্ত্রটি উচ্চারণ করে বলেছিলেন, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে

0: আচ্ছাদিত করো, ত্যাগের দ্বারা ভোগ করো। আসক্তি মুক্তি ছাড়া এই উপলব্ধি অসম্ভব। কন্যারানী ও মৃত্যুর ঠিক আগে এই মন্ত্র শুনতে চেয়েছিল বাবার কাছে। কবিকথায় অপূর্ব সেই ব্যাখ্যা, বাবাই যে তার জীবনের সব ছিল, তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো, তখনও সেই বাবার হাত ধরেই সে দরজাটুকু পার হয়ে যেতে চেয়েছিল। বাবা কাছে আছে এটাই শক্তি, ঈশ্বরও তখন পিতা হয়ে ওঠেন, পিতাই ঈশ্বর। জানো বন্ধু, মেয়েটা যখন অসুস্থ হয় সব সময়ের জন্য কোলটি জুড়ে থাকবে, জ্বর এলে আমার হাতটা ধরে কপালে রাখবে, শিশু বইয়ের কবিতাগুলো শুনবে আর বাবার সাথে নিজের যোগটিকে মজবুত করবে। বাবার পরশটুকু ওর পথ্য, বাইরে ঘুরতে গেলে বাবার হাতটা শক্ত করে ধরবে, এই ধরাতেই সব সাহস লুকিয়ে আছে। জগতের সব পিতাকে কখন কিভাবে যে জড়িয়ে ধরে শিশুকন্যা, কোন পরশে যে বিশ্বপিতা হয়ে ওঠে। এই পরম শান্তির সুর আর্য ঋষি থেকে জন্মান্তরে বয়ে চলেছে, এ তো আমাদেরই কথা গো। এ মাটি আর আবেগের সাথে স্বর্গের তো ফারাক নেই। শুনতে পাচ্ছ বন্ধু, দেখো স্বর্গ মর্ত মানব ঈশ্বর এক হয়ে ওঠার গান আসছে ধে, সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা। ভালো থেকো, বৈশাখী শুভেচ্ছা নিও, তোমার নতুন সই সুমন দাস, ইচ্ছাবট, পূর্ব বর্ধমান।
1: আরও একটি চিঠি পাঠিয়েছেন প্রিয়পা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। প্রভাতে কাঞ্চন অভিজ্ঞাপন, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর। কবিগুরুর গানের বিশেষ মর্মার্থ যেমন দুটি অর্থ বহন করে, ঠিক তেমনি তোমার এই কথাটিও দুই অর্থে। এক তো তপ্ততাপের দহন থেকে মুক্তি বর্ষা, চাষের আনন্দ, অন্যদিকে ভর ভর নদী, কখন যে ক্ষেপে উঠে ভাসিয়ে দেয় তার আতঙ্ক, কোথাও সুখ কোথাও দুঃখ, কোথাও ভালো কোথাও মন্দ, এ তো জীবনের দোলাচল। সে চলার পথে প্রথম জীবনের আঁকড়ে ধরেন বাবা, তিনি আদর করেন, আবার দরকারে ধমক দেন, আমাদের শেখান চলতে বলতে উঠতে বসতে, পড়ে গেলে উঠে দাঁড়াতে, সকল বিপদে আপদে ঝড়ে ঝঞ্ঝায় তিনি ঢাল, তিনিই বাঁধ। তারপর আসেন শিক্ষক শিক্ষিকা, তারা শেখান সমাজ দুনিয়াদারির দস্তুর কি করে নিজেকে দাঁড় করাতে হবে, নিজের পায়ে লড়তে হবে নিজের লড়াই, আবার এই সব কিছুর মধ্যে তিনি বাস করেন। তিনি অর্থে অন্তর্যামী, তার মূর্তি একটি প্রতিকৃত মাত্র, তার ছায়ায় মায়ায় পাপ পুণ্যের গ্লানি দৃঢ় হয়, সেখানে লাভ ক্ষতির হিসেব চলে না, শুধুই বিলীন হতে হয়, কারণ সবখানেই তিনি। কোনো কিছু আজ দেখে আমার ভালো খারাপের বিচার করলেও তিনি সর্বদা ভবিষ্যৎ বিচার করেই যা দেবার দিয়ে থাকেন। পড়ে সে আমরা বুঝতে পারি, তাই নির্বোধ আমরা নির্ভর করি, সে একটি শক্তিকে নিয়ে আমাদের ভালোবাসা থাকে, তাকেই চিরকালের আগমনের প্রার্থনা। চিঠিটি লিখে পাঠিয়েছেন প্রিয়পা ঘোষ, গ্রাম শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান।

0: এবারে চলে যাব আজকের তথ্যের দিকে। আজ 9 মে 2026 শনিবার, রাজ্যে বসছে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। রাজ্যে আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব আবেদন জানিয়েছেন।
1: রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে উন্নীত করার কার্যক্রমের অঙ্গ হিসেবে বর্তমানে চালু থাকা রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনের আপগ্রেডেশন সংক্রান্ত কাজ আগামী 11 মে 2026 থেকে শুরু হতে চলেছে, যা আগামী 25 মে 2026 পর্যন্ত জারি থাকবে। এই সময়ে রাজ্যের মহকুমা শাসক অফিসের খাদ্য বিভাগে রেশন কার্ড সংক্রান্ত সকল ধরনের পরিষেবার কাজ, যেমন সদস্য সংযোজন বা বাদ দেওয়া, কার্ড সেপারেশন, মডিফিকেশন, ট্রান্সফার, সারেন্ডার ইত্যাদি অনিবার্য কারণে স্থগিত থাকবে। খাদ্য দপ্তরের তরফে রাজ্যের উপভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
0: আগামী 13 মে বেলা 12টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: এবারে কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ 1/2026 নম্বর বিজ্ঞপ্তিতে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে কিছু শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, প্রারম্ভিক বেতন 19,900 টাকা, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 2, শিক্ষাগত যোগ্যতা দশম মান উত্তীর্ণ বা তৎসমতুল, বয়স 18-30 বছর, পদের সংখ্যা 11,127টি। আবেদন করতে হবে অনলাইনে আগামী 15 মে 2026 থেকে 14 জুন 2026-এর মধ্যে। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন রেলওয়ের ওয়েবসাইট https://www.rrbapply.gov.in।
0: আরেকটি কাজের খবর জানিয়ে দিই। পদের নাম ফরেস্ট গার্ড, মোট 167টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে। আরেকটি পদ রয়েছে ফরেস্টার, মোট 104টি শূন্যপদ। আবেদনের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বয়সসীমা 1 মে 2026 অনুযায়ী 18-40 বছর। এসসি এসটি এবং সরকারি কর্মচারীদের জন্য 45 বছর পর্যন্ত ছাড় রয়েছে। যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই

ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পিআরটিসি থাকতে হবে। 85% নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং 15% নম্বর থাকছে ইন্টারভিউতে। শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পুরুষদের 4 ঘন্টায় 25 কিলোমিটার এবং মহিলাদের 4 ঘন্টায় 16 কিলোমিটার হাঁটার পরীক্ষা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। বিস্তারিত জানতে forestrecruitment.tripura.gov.in এই ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

0: স্বাস্থ্য বিষয়ক টুকিটাকিতে জেনে নিই ফুড পয়জনিং রোধে কি করণীয়। দূষিত খাবার ও জল দ্বারা ফুড পয়জনিং হয়, নানা রকমের জীবাণু দিয়ে এই রোগ হয়ে থাকে। সাধারণত কোনো বিশেষ খাবার, বিশেষ করে বাইরের বা রেস্তোরাঁর খাবার গ্রহণের 48 ঘন্টার মধ্যে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, কখনো কখনো শরীরের ব্যথা ও হালকা জ্বর শুরু হয়। কোনো কোনো রোগীর মারাত্মক অবসাদ ও জলশূন্যতা হতে পারে। বেশিরভাগ সময় বাড়িতে চিকিৎসা নেওয়া সম্ভব হলেও কিছু রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনও হতে পারে। একটু সচেতন হলেই কিন্তু আমরা এসব রোগ থেকে মুক্ত থাকতে পারি। খাওয়ার জল অবশ্যই বিশুদ্ধ ও জীবাণুমুক্ত হতে হবে। সবচেয়ে সহজ উপায় হল জল ফুটিয়ে খাওয়া। খাবার তৈরি, পরিবেশন ও গ্রহণ সব পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বোপরি ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। জেনে নিলাম ফুড পয়জনিং রোধে আমাদের কি করণীয়।
1: এবারে জানব আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 58%। তাছাড়াও একটি বিশেষ সতর্কতায় জানানো হয়েছে, রাজ্যের সবকটি জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0: এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টু লাল সাহা,
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।

আকাশ বাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ, এরপরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

0: আসুক জোড়াতেই খনা বাইকা বুকুক উর্বশী ত্রিপ্রাণী কুকতেই খনাত তক তিলিল খরং বাই রেচাপং তংসা ফাইদিকে খাপনি খাচুকসং তাকুকতেই বুকসং ফাইদি অজরাও চুং তাবুক তাকুক পহর দেববর্মা বাই সাকবাই তংসৈজাক ককবর কথমা বুসা খনাবই নালায়ানো অজরাও নরগ্ন যতন খানানোর বাকি খাবাই কয় যাও
1: মংখা এবার কথমা বসানি মংখা কথমা ত্রিপুর জরাও বোমা থেজামানি সালব ওয়াটিনে জরা খরাং মনাকসে মনাকসে মক্তিবাই কুংটিবাই চুমুনি মকল বোমানি খরগ আসুগৈ চুমুই বোমানো মরগ বিবি ব সাম্ব তংজাও গামিনি বড় কুথুমলায়ো গামি কুয়াইল চুমুই বোমাবাই সাল সাপুং হর হাপুং কাইগিয়া সাল বলং হাসুগ বুমাবাই থাঙ্গি অরাই মৈয়া থুমবই বুফান ফালনার হর যাও বুফা হাতিনি কিফুলকে জুয়া কেফে কিফিলো হর কলাইখে চুমুই বুমাবাই নগমা টঙ্গিয়া নবরা বরা আরো উর হাইকিন মুক্তি লাইজাও হাইকে টংমাং চুমুইনি বুমা পানথর মাই টংমা মাই টংমা জরা সা খাইমিয়া অঙ্গৈ লংমা কমাবই থাকজাগ খেত হুচুঙ্গ বোমান বোমানি মাংখর দে বোমানো সগৈ দিব চুমুই সালব্রম বোমান মৈতমানজাগৈ চায়া নিখে টঙ্গৈ টঙ অমতিখে টংমাং চুমুইনি ব সা খামিয়া অংজাকা আফ্রুনি সিমে চুমুই সা খামিয়া বাংজাগ সালচা আগুলি রং নগিউং কতর সৃংনা সেপমানখা সুব সৃংখা সালচা চুমুনি ইয়াগ রাংকরে ইংজাগৈ নগ সাহারকা চুমুই আফ্রু বতানি খুগ ক খনা হরকা আং নগ টংফ্রু কলটা খাইদি হেনে সাজাগৈ চুমুই মাই চাতুতেই মুক্তি বাই মাই সাপলি যাব আর জরাব চুমুই বুমানো মৈতংজাগৈ ওয়ানসুগৈ দঙ্গ চুমুই সাক সাক ওয়ানসুগ আমা টংমাতেই আংব অক রংন খনানা নাংলা খামু চুমুই ওয়ানসুকুতেই তেব মৈতমানজাগু বুমাবাই জেরাইফ্রু খেত বুমানো কেটেঙ্গৈ মাই বরমানি রংনক থাঙ্গিয়া হেনে সবরেবই রংনক টুনজাকমানি রগ্ন মৈতমানজাগৈ তেবো খাবং কুবুকসাবৈ কাবো চুমুই বুমা চুমুইন রংনক ইউ কতর সৃঙ্গৈ দঙ হেনে সাইমানকে বসেক টংথকজাকমুন হেনে চুমুই খা বিসিং বিসিং ওয়ানসুগৈ দঙ চুমুইনি বুমা সালজা থিয়া সিগাং চুমুইনি বাকৈ বিবিন ক খালাঙ্গ গলৈ নিনি মনাইন কাহামকে তরিদি দো বৈহাই কথারকু বই পহরনি মারি রেলাংমাইয়া ফন কাহামকে নাইকলদি ফিয়াবা বুমা চুমুইন খা বাইজনা কিরিজাকৈ কক গলাংলিয়া বিবিন কচারে গলাঙ বিবি বন থাইজা কক সায়া চুমুই খরক সাক টংমাবাই সেরেক সেরেক বুমা বিবিন সামা খনাজাগৈ চুমুই

আশুক জরাতে চাকা বুকুক উর্বশী ত্রিপুরানী খুক্তে এই রেচাবজাক রেচাবং রক ফাইদেকে অ জরাও চরা খাজাক বাকি তৈ পান্ডা ও টংমালিয়া যতনরক বরক নক হাইন হাই খা কাহাম তৈ খুলুমা ইয়ফারে আং নরনি কিচিং সাহিল দেব বর্মা অরণ মা বাসা সিনাই তৈ হাইন হাই ফাইনাই সালো মালাই ফিনাই হিনে ককচারে যতনন হামবাই খুলুমবাইকা।

ককবরক যুব অনুষ্ঠান জয়নক এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শিল্পী সুচিত্রা মিত্র।

0: রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে। লেবাননকে হারিয়ে ভারত এফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আইপিএল ক্রিকেটে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। একটি প্রতিবেদন।
1: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদ দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রাভির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
2: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व तो है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व तो है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: तमिलनाडु टीवी प्रधान सी जोसेफ विजय नेतृत्व सरकार गठन में धोआसा और घनीभूत हो। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি পাল্টে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিভিকে কে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অন্যদিকে এআইএডিএমকে শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। এএমকে নেতা টিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনি এড়াপ্পাড়ি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটি দ্বারোদ্ঘাটন করেন। তিন ক্যারিবীয়দের সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী

ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারত ও ক্যারিবীয় দেশগুলির মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করায় বিদেশমন্ত্রীর এই সফরের লক্ষ্য। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। আগামী 15 মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। বুধবার বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্করের সঙ্গে চিলির বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁরই স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। এদিকে ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন এই সময়ের মধ্যে দুই দেশের সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই সবথেকে বড় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে বর্তমানে উচ্চ পর্যায়ের আলোচনা চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা। এদিকে দুদেশের সামরিক বাহিনী একে অপরের উপর আক্রমণের দাবি করেছে। ইরানের দাবি আমেরিকার সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরের কাছে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনী বলেছে হরমুজ প্রণালীতে তাদের নৌবাহিনীর উপর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশমন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি বৈঠকের মূল লক্ষ্য বলেও তারা জানিয়েছে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং রথীন্দ্র মঞ্চে সকাল থেকে কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবি ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যদিকে জনগণমন সঙ্গীত জাতীয় ঐক্য সংহতি আত্মমর্যাদার ভাবধারাকেই প্রতিফলিত করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আবহাওয়া বিভাগ আইএমডি পরবর্তী দুই দিনের জন্য কেরালা, মাহিনী, লাক্ষাদ্বীপ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। লেবাননকে হারিয়ে ভারত এফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের

0: কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্বকবি রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান আজ সকাল 11টায় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। আজ ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা জানিয়েছেন, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46টি বেঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাক 20,779টি মামলা রয়েছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলা আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আগামী 13ই মে বেলা 12টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরার বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীকে রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচনী সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা বিধানসভার সচিব অনুরোধ জানিয়েছেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান, 10টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান, 11টায় শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 12টায় শুনবেন ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল, দুপুর 1:50 শুনবেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 শুনবেন গজল শিল্পী মেহেদি হাসান, সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর, সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি বিষয় কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, রাত 8:05 জেলার চিঠি, 8:10 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, রাত 9টায় নজরুলগীতির বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 9:30 শুনবেন নানা রঙের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10টায় আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন নানা রঙের বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শুনুন আধুনিক গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

গানের বাংলা গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন রামপ্রসাদী গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা রঙের বাংলা গানের অনুষ্ঠান। প্রথমে শুনলেন আধুনিক গান, তারপর রামপ্রসাদী গান এবং সবশেষে শ্যামা সঙ্গীত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

যত নহয় নহয় লামসগো তিনি পান্ডাও নরকায়ৈতংগো তাবক অজরাও তিনি হিন্দি রেচামুং এবার নরকনি কয়হরজাক রেচামুং রকন প্লেকলাইজাকায় এবার নরক তুমুং ন হিন্দি রেচামুং খানানি মুচুংখানকে কক দুঃখ

0: Jordi,
1: Oggi eravamo.
0: Pai dinke cheng pila no rachamung tangsha khana la ne. Thangai tango hindi ne rachamung balai ke no khana to tok tano ko koi hari man nai. কক দুগ নি মারিং কা 2326255 কক দুগ শহর দি

যেমন নরক নে খনা তকজাক মানিরে যেমন রক খনারি দামান আং চাই তগ না হাইনি বাকি নরক তুমুং নরক নে খনা তকজাক মানি রেজামুং রক টং টংখান কে 2 3 2 6 2 5 কক দুঃখ হরদি সাইমিয়া কক দুঃখ দা কক দুঃখ ফাইয়াং যাক অজরাব নরক ক্রিং হর মেনাই ফিয়াবা জরাতে কিসা তংখ ফাইডিং কেউ রেজামং চেং তাবুক থাংলাইনে রেজামং হাপর হাইন হায়

যত নাই খেন হামবাই নর সুকজরা লগির খাই দমানি বাকি তিনি কক রক পান্ডা অরণ পাইসাই তাই নরক বই উলনি সালোহাই নহাই মালাই ফিনাই হিনি কক রই অরণ বা বাচাশিনাই নরক নি বুকুক সবিতা সুকজরা তৈ দমানি পাই থাকো অর চামুক বানে পালাইসিনাই।

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন ককবরক এবং হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন অধিকার ছবি থেকে, শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

বিভিন্ন ছবি থেকে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। গানখানি শুনছিলেন দেবব্রত বিশ্বাস, রথিন চৌধুরী, সাবিত্রী নাহা ও সুপ্রীতি ঘোষের কণ্ঠে দত্তা ছবি থেকে। এবারে কানন দেবী এবং সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনুন অনন্যা ছবির একখানি গান।

বউ ঠাকুরানির হাট ছবির গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের পরে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজ শুনছেন বিভিন্ন ছবিতে গাওয়া রবীন্দ্রসঙ্গীত। এবারে নৌকাডুবি ছবির এখানে গান শুনুন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে কামনা ছবি থেকে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজ শুনছেন বিভিন্ন ছবিতে গাওয়া রবীন্দ্রসঙ্গীত। এবারে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন সন্ধ্যা রাগ ছবির গান।

আলো ছায়া ছবির গানখানি শুনছিলেন শ্রাবণী সেনের কণ্ঠে। এবারে শানের কণ্ঠে শুনুন একখানি গান সারা রাত ছবি থেকে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে শুনছিলেন বিভিন্ন ছবি থেকে নেওয়া রবীন্দ্রসঙ্গীত। শেষ গানখানি শুনলেন মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে সারা রাত ছবি থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশ হরি আগরতলা তাবুক চাংজাগু তিনি দিবর জরানি কক বরক পান্দা লেরামানি জরাব পুইলানো খড়াবায়ন তাং বিতি
1: পাইনি মান থগাই তমাবা কবাং সং ওয়ানা থায়ান হাইয়া তংলাই জাগু তাই কানি বাগিব সাকার জাগিয়া তামুখে মশা করিলে সং মূ সব মৈরক সঙ্গে চাইমিয়া মূল মশা নংথাইয়া হংখে ততরাস থাঙিয়া হাইনি বাগিব মশা তমসে মুস নাংনাই মশলে কবু তুম থাইয়া কবু কলম থাইয়া অমতই হারগুন হামকুগু মশা বহাইলে তদ্রি পতঙ্গ মশা বিলাতি মশা কসম মশা মুগিলি তাই পদরে পদ তোমার মশা কর্ম হমারক মশা কুফুর জাতরক তঙ্গ তাই তাবু বাজার হুজারে সং কতর কতর জাত মশারক নুগুই তঙ্গ।

দিদায়া দিদা কলে যা বুধ নব রং সালে হাঙ্কাব রং নেব মুংসে কলে জানো ন।

다르고 밝혀 어디다요 뜸말라에 꼬묵 넣는 가나 바가 미야 사리고 밝혀 니다요 니다 디닐레 살자 너양

সকলে যাব দোক নব আমি আলে সারে গ মালায়া।

তেমালে কমন নিশানা বাগে মিয়া সারে গো ফাইকে

আসলে রাখরা খায় তংরে বানে মাংল নন দিদান বানা আসলে রাখরা খায়।

Didanobaninda Tinile Yamabo Nogawa Kedadida.

아, 숙제냐? 릴랑은 이제라고. 로차베 카리카, 브라바라니, 더버마. 아카스포니, 아고르탈라. 따북, 크라바야니, 보여금 판다, 로굴.

0: লক্ষ্মী দেবর মানো ও পান্দানি ইয়াফাঙ্গ নন পুইলাব ন ও শালনি খাকা হামিয়া ফের তাই লামসগ তিনি নিচিনে অপান্দাব
1: আও বুক নন
0: আও হে মানি শাল বিশি ব্রুম পালাই ফাই অব আসে কক চামুয়াকু মানি শাল পালাই মানে সানা থাকা হে আব বিশি গবং মা হানি মাইয়াকছ চিনি হাও কে তাবু গবং মা থাই রগো কামি রগো চিনি বড় রক সাইসি মাইয়া যে মানে সাল পালাই যাকো হানি গাবন বাকি নচুং তিনি ও পান্ডানি বিশিং কিসা সাইমানের নাম চাই চিনি পান্ডা খানাও দায় দাকুতে বুক সঙ্গে মানে সাল তাম আবন ও শালনি কক ইয়াফাং রকনতা
1: আও বিলাইন হামবাই আংবু পইলা চিনি যত হায়ুংনি চিনি বোমা রকন আনি গী খাকা হাম ইয়াফারো ফাইনাই মানি সালন রক্ষাওই কক সানানি কিসা জরা মামান বাকি চং সাইমানো চিনি হায়ুঙ্গত মানি সালন আসুক জরা গবং রমই চং পালাইলাইয়াকু ফাতারে হারগ পালাইলাইফানো হাইফানো তাবো হুঙ্কে কিসা চং নুকজাগ চং ও মানি সালন রক্ষাওই গবং মা জাগারগ চং পালাইলাইয় নুখুংরগব অবহাই খাইলাইমানি নুগলাই চং অমুক পুইলা সেংজাক মা হংকে চিনি আমেরিকা হাই কত হাও পুইলা সেকনাই হংকাই চিনি বুকুক আন্না জার্বিসনই খরকসা আমেরিকানি বোমানো হামজাকমানি বিশিংতৈ বোমানো বনমরিমানি বিশিংতৈ ব অ বোমানি সালন পালাইনানি হই ব খা সংখা বিন বোমা খরকসা দপা হদানা হামজাকনাই দংমানি অবহাই কেন আফুরু কাইসা বোমা কথাং দংফুরু ব সামু খায়ো আফুরু যে সৈনিক রক আফুরু বঙ্গার রগ যে ওয়ার চলি দংফুরগ জবা চলি দংফুরগ যে দুঃখ মানজাক অবহাই রগ্ন ব চুবাও অবহাই রগ্নি সামু খাই দং ইনকে ব যে ফুরু 1905 বোমা এন্ড জার্ভিস বতিকা হে আবন ইয়াগল হে আন্না জার্ভিস ব বোমানো আসে কথা দংফুরু সামু খাইমা নুমানি ফাতার সিমিয়া নুখুঙ্গ বসা বতৈ তাই দপা হদানি বাকি ব যে হামজাগে স্যাক্রিফাইস খাইলামানি আবন ব ওয়ান সুগৈ ব বোমানো বরমলি না মুচুং জাকা খাবিসিংগ অব হাইখলাই ব ওয়ান সুকা 1905 সাল হংকে ব বোমানি সাল হনিয়াই পালাইখা আফুরুনি সিমি আবো কাইসা অঙ্ক ন পালাইও 400 আমেরিকা হাস কান্ট্রি ও তো খ্রিস্টান মাং বাফুরু দার্জি নিয়ার ক্রাফটন হই কাইসা চার্চ আ জাগা ন পইলা বোমানি অজে সাল ন বোমা রক ন বরমরি মানে বিশিংতৈ আ সাল ন পালাই মানে হেঙ্কে অব হাইকে ন ওল পালাইলাইখা পালাইতে পালাইতে 1914 সালকে আর প্রেসিডেন্ট উড্রু উইলসন আপন মানে যতন পালাইনি বাকি গসেওই নাহারকা আপুর নিশিমি বঙ্গার পালাইলাই ফাইকা তাই তরক তরকাই ফাতান হার গব মানে অল ওয়াল ন অবহাইকে তরক তরকাই কাইসাতে কাইসাও অবহাইকে পালাই জাগি টঙ্গ অবহাইকে চিনি বারো থাকতর বসব পাইকা যাই চিনি তীরপরা হাও বসব পাইকা অবহাইকে তাবুক চিনি নুখুং রগ চিনি বসাবতেই রগব অবহাইকে বা চার্জ রগ অবহাই কামি রগ অবহাইকে কিসা মিশা পালাইলাই টংলাই মানে নুকলাই ওটা অবহাই
0: হংকাই সানা থাকা হংকাই চিং ইয়া ফাঙ্গো হংকাই অব আস কতর খে পালাই সকাং এবা অব হাফাং নিশিমি গোসি জাক মুমাইয়া সকাং হংকে আব চার্চ হাই চিকন চিকন মথা রকনি বিশিমন অব পুইলা পালাই জাগলাই
1: পুইলা বরক চারশন পালাই
0: হংকাই অব তরুক তরুক বরক রক সরংলাইখা অবনন পালাইলাই না চেংখা হংকাই অবন উল সে অব বঙ্গরনি
1: প্রেসিডেন্ট
0: ডিক্লেয়ার খাইর কথা যে
1: অব চিনি হাও প্রেসিডেন্ট অব চিনি হাও পালাই লাইছে নাই হেনে গসুই নাহারই কইরি খাতা
0: অবন ও মানি শাল পালাই মানে ও আন্না জার্ভিস নি খাও বুমানি বাকে কাছে বরম হামজাক
1: হামজাক মানে
0: দং মানে অব অব হাইনু বুমাইয়া যে বুমা দফানি বাকে সামন খাইনাই হংকাই দফানি বাকে আসে লংমাইয়া ফারি সামন খাইমানি বন বরম খাইনানি দফানি বাকে সিমিংলিয়ানা বিনি অচরাই রকন বিনি বসা

0: रखना नाइ थानी बोंखना
1: नक नक खोंगबो निजिनि बसा नाइ थिनि बो
0: बो
1: तो मकल बायनु खाबले बिन बोमा बाहाय के सामु खालांका
0: आबोन
1: ए आबोन बागै बो बोमा न आसकै हमजग मानि बागै बिन बोमा सिमिया जतनि बोमा न जों बसारन तो मारखान हमजग आबो तो सायमान जों उसकां कयक दिन छकां न नुखा जबलपुर नि जे अबहाय मानि आबो आसक ए 15 hours, 15 ঘন্টা রমই থইমানে ইয়াগলব বসানো ইয়াকারিয়া আম বসকে হামজাকনা থইজাক বসাও শুনছে ব বসানো ইয়াস ইয়াকালি আংকাই ব বসাকে বসানো হামজাকনা আব সানানি ককরি ফাইয়াং থাং
0: বিনি লাংমানি পাই থাক হামা ববিন বসানো কথাং তনিনা বাগি বনা
1: চাইচক বসক চাইচকনা বসক চাইচক
0: আবনো অ অম বাকেনে তো হঞ্জাকো বুমানি হামজাক মানো মূসা বাইব সোজানা করে বুমা তাঙ্গি হামজাক আমব মূসা বো সাজাক নাই করে বুমানি হামজাক মাও
1: সামানে কোনো জং ঋতুকৈমাইয়া
0: কোনো মানমুং
1: মানমুং করে
0: সানমুং করে আবাই কেন বুমা হামজাগো গে ও বুমানি কক সানা থাকতে থাকতে নজং তাবো ও লাই বুমা তো জং খানা কাকিসা ফিয়াবা তাবুক নি অজরা ও জং চিনি অরব পালাইলাই দায়ো
1: আমি
0: তাবো নুখুং নুখুং পালাইও মথা মথাও পালাইলাইও আমহাই তে গুবন দফা রগব হদানি গবং মা তামনাই মথা চিকন পালাইও
1: কামি রগব
0: কামি রগ
1: ওমকাই
0: বাক্সা জায়গাও হংকে অফিস রগ ফানো অকরা রগ্ন বরক পালাইলাই
1: অফিস রগ পালাইলাইও
0: কিছা বরম দলাইও তা বোমা হানজাকনাই রগ এগে আবো তাবো কাসা বোমা রোপ কাসা খা কচম মানখা তারমি হিনবা আও
1: খাকচাংমা মানখা তা
0: খাকচাংমা মানখা যে আমস খলাইমানি ন তাবো আবাহাইকে যেন বিশি ব্রুম ব্রুম বরম মানি দম হে হাই আবো না সঙ্গে মজুঙ্গ যে বোমা বাই বসানি হালো অবন সানা থাকাই তামো সানাই যে বোমা বসানি থানি তামো
1: বোমা বাইব সানে হালকাই আবো অমবাই সুসাকাই অঙ্গান হনেছে গরিহাই যেমন রাংসাক তো কানখাঙ্গা কিসা কিসা পানো কম থান কিন্তু বোমালে জেস পানো বসা বুড়া পানং তো বৃষ পানং তো চিত্রা পানং তো হামিয়া পানং তো কিন্তু বোমানে হামজাক মা কিসা পানো কমি গেলা আপসাকাই যেন বোমারক বসানো হামজাগো বিনি দুঃখ কষ্টও হামবিও চাইও যত জাগানো যেন বোমার বসানো কাহামা যেসু হামজাগো হামিয়াবো আসুন হামজাগো বসানি বাকে আসুকাই যেন সতনজাক টান দঙ তাই হব হাইকা
0: গাই হঞ্জাগো বোমানো বসানি পইলা ফরংনাই আবন নং তাম হেনে সানাই বাহাইকে
1: আও সংসার ফায়াসিনি তো যেন বোমানো যেন পইলা বসানো বুনু গেছিনি বহগ তাল চি রমই যেন দঙ্গ তৈয়ী আফর ন চিনি বসা বাই বুমানি যে হালক আফর নি সিমিন ফাইও কাকাই যেন তাবুক বুমান সানা থাকাঙ্কাই যেন পইলানি সিমিন মাসাও বুমাঙ্কা যেন কক সায়াপান যেন বসানো বসা তাবুক তামং দং না বহগ বিসং ফান যেন সাইমান দং বসা থঙ্গি দং মাহাই বহগ বিশে রক জরাও ব হামজাগে টংমা হাই বা জরাও ব দুখু মান মখু মান জং না হাই মান জাগে না হাই মানে জং ব সায়া পানো জং জে বিনি তালটি খলাইয়ে জং বহগ নিসিমিনো বসানো তুই ফাইও অব হাই কে ফাইও এনকে আসাই মানে ইয়া গলো তো জং জং সাইমান বহগ বসাও তম্পর তো জং যতন বেলাই ন কষ্ট ন কবাং মা আব জং বরেই নাই রক যতন সাইমানো বুমা রক গাই যেন যাফর বোমা আফর না আংব আনি বোমা যে আনো বসে কষ্ট খাই পাখনা আফর না আংব আ বোমানি গনে সাইমানো মানে পুইলাবকে আসুক সাইমেয়া অবাহাই এঙ্কে অবাহাই কেন যেন বসানো আফর নিসিমিন আসাই বাই কেন যেন বনো দুধ চার মানে বিশিংতেই বসাবাই হালকতেই বসং ক্লোজ অঙ্গ আফর ন যেন বনো টংতই বসানি টম বোমানি টমংবাই যেন বসানো গবাং মা টংনানি চানানি যেমন আপসা কলিংসিমিন তাই কক ফরংদ্রব নিসিমিন যেন থাইসা থাইসাকাই যেন বনো কক চানানি নংনানি আবহাই তাই আমা বাবু রিংনানি Hmm, bo

0: বাইমদেকে কক সানানি খরং কতকে তা সাদি বাউমাহাই তা সাদি মানে গবাং মাছজন বসারক ন অবহাইকে ফরঙ্গই জন তোবলায়ও তা সিন বুমারক বা বসারক ন কাহাম খালাইনার বাগৈ দপা হদানি সামুঙ্গ ফানজন বাসানানি ইংথুন জসা পানংথুন জন বুমারক বসারক ন সব সময় জন সিনি ফরঙ্গমানে বিসিংতৈন জন দিশাও অবহাই
1: আবাহাই খাইন কাসা চেরাইনি বি পইলা ফরংনাই বমানো হনজাগ আবু নাক পুইতো মানো যে চেরাই কাসা যে ফ্রব পইলা মকল ফিওগ যতনি সেকাংব বি মানো নুক না বি মকল যে ফ্রু চেরাইব চেরাই রক মকল ফিওগ হাইফানে নুক গিয়া নুক না তো কিসা জরা নাঙ্গ পইলা বি মকল যে মখাং নুকজাগ আবু বুমানী নোখানা তামনি হেনবা বুমানো করো বুমানো বনো চারুব গাই সালনি গবং কুক জরা তো বুমানো মা তঙ্গ তামনি হেনবা অ আ জরা ও তো চেরাই নয়া করি মানিয়া গাই যত নিশাই নাংকুক মানি বুমানি নাইকল
0: বুমানি বুমানি খরং ন বুঝি থাঙ্গো বসার গানার তঙ্গে খাইব মানো যে বুমানে বসাক ফাগিয়া গাইন ব বি বসাক যে সবসময় বাহাই মামানি আবম সাই মানো তা বুমা গানা তঙ্গ হনায় খরাং খানাকাই বসার ককমায় ফান যে এহে এহে অবহাই বুমানো রক্ষার মানি অবহাই তঙ্গ তা বুমা বাই বসানি হালো অবহাই
1: এই পইলা ফরংনাই তো বোমা
0: বোমানো
1: গাই অ ফরংনাই নি খলাই থাই বাহাই অংনানি নাং তাবুক নি অজরাও তাবুক গবাং মাছরাই রকনো জং নুগ লামা করজাক দেরাজাক লাংমা দেরাজাক
0: লাংমা সজাক অবহাই
1: গাই অব কি জং চিনি বোমা রকনি ফরংমানো কিসাসু বেরি দামান
0: আও নাঙ্গো জং ককনো তঙ্গো বোমা ফরিয়া বসা মানে এই রক একটা সাজক আগে বেরিয়েছে বুড়া রক দামা গরিয়া দাসা রক এনে নাই অম ফরংজাক গই রাই ব তঙ্গ বসা আবার রঙিয়া হনই বঙ্গ আবতো বা মশানি নগ মসুক আসাইকিয়া মসুক নি নগ মশা আসাইকিয়া আমতি বঙ্গ দো হাইপা ন ফরঙ্গ হনমানি অম ব কাইসা বেলেই খাইন নাঙ্গো অঙ্গো তাই কে আবন বাকি বসা রক ন বফানি সলাই বোমানো যত্ন সলাই গানাও তংলাই বা সারি নাই বন মুথুনা বেবন ববাই গানার খাই যত্ন সলাই টংমানাই বফাত ফাতর ফাতর কে থাঙ্গো ক্লোজ তো আসে টংয়া কিন্তু আবন বাকি বুমারং যত্ন সলাই বসানো ফরঙ্গই মানো জরা বুঝিউই তাবো তরমা লকমা জরা ও নিন বসানো তো নুগুই টঙ্গ বহাইকাই টং বহাইকাই যা আপুর ন কাহামো তোর ফরঙ্গা নাগিয়া হেদবা কিন্তু হামিয়া ন সঙ্গ ফরঙ্গা নাংনাই হাইফা না সঙ্গ অমুক আইসে সঙ্গ সানা নাংনাই সঙ্গ বুমাঙ্গই কাহাম তামো হামিয়া তামো অ জিনিস ন সঙ্গ বসা তর সামানি জরাও ন সঙ্গ সানা নাং যে অমো অমো হাইকে তংখাঙ্কাই নিনি বাকি বা সিনি নুকুনি বাকি বা সিনি দফা হদানি বাকি হামগলাক বা চাইয়া আবাহাই হেনে সানা নাই অসাম নসাখাই নিনি বহকনি বাকি সাকনি বাকি আবো বসাইয়া কাহামনবো সান নাই অবসা খাঙ্কাই যেমন ফলক বা দুধ ডক সেরাই রক দাম মা সাবলে এসে অবসা খাঙ্কাই নিনি স্বাস্থ্য কাহামাই পড়া মানায় হাইকে মানে সেরাই রকফুর রক মা সাবা থাকাই অবহাই ন শিকলা জরা রক অবস মা সানাই কাহাম তামো হামিয়া তামো আবো রক ন ব বুঝিস ইয়া জরাও ও তিন ইট বয়স যেটা তোর সামানি চড়াও আপুর রগ সরাই রং কিসা বোমার গাইড খাই
1: তাই বোমা বোফার খানজাকাই রক বসানো জরা গবাং রিয়া মানে আবুনি বাকি ব আংখাই কিসা সানা মুসঙ্গ যে চেরাই রক ও বোমানি থানি বোফানি থানিও যে হামজাক মানি মাননি যে কক ফুরুং মূ মাননি যে নাইকল মূ তুইদুল মূ মাননি অব মানি মানে বাকি ব কিসা আবহাই দেরা মূ রক লাইনা হানে
0: কাইসা তঙ দো মানে অব হংকাই সিনি বড় রক বা করক সং বসা বাই মানে কচার অবহাই তাও তাসা বোমা বাই বসা কিয়া ক্লোজ সংখা অবনসে কিয়া সঙ্গাঙ্কাই বোমা বাই বসা বোফা closing ya. Mana buma bupa ba besang kisah hasal hasal abah haita. Tapi kia closing kang kaiseng buma

0: বাকি টেক্ট সয়ই
1: কষ্ট সয়ই
0: সয়ইসারক ন
2: কুসা কেরই জরা অব তা গবাম মা দো অবহাই বুমারক এমনকি মুয়া ফালই মৈখেতরক ফালই বসারক পরি
0: দবহাই
2: রং কেরই আগো হাইপানো বসানো সায়া যে রং কেরই হই ডক্টর অব পরিমাণ খাবলে অবহাই বিগ্রা মানে মৈখেত ফালই জানাই কারণ পরিমাণ তাং হিংকে খাট দখানকাই মানো হই যে একটা কক দমনি সে সাবো খাসি গানকাই হ্যাঁ যেন বুমা রক বুফা রক সাইট খানকাই মানো মানিয়া অবহাই যিনি বুমা রক নাবুক অব নাম সিনি সারক নো অন্তত পক্ষে যেন মকনি গান্ধারা নুকু জঙ্গ শালবরুম নাই যেন জরা হামিয়া জরা কাহাম ফাইফুরু যুমা অঙ্গি যানো যাইকে তুমি বহাইকে কাহাম জাগাও তুমি আবো যুমারক সামুগো দফা নতুন যে জায়গা দফানো আবো কীসা যাইথাই গাই চাকরি কতরপন খাই দং দি নিনি বসা হামিয়াও ইয়াপি সে থাকাই মানে তবুই ফাইনানি বেলাইখাই দাই অঙ্গো গান বাকে চাকরি খাই বুমারক ফানংথুন যাবতৈন কীসা খেল খাইজাই আংরিফুরু বহাইকে দং বহাইকে চা বা যতটুক মানসা যুমারক বসানো তো নাই নেবো অবহাইকে জরাও যানিয়া জরাও ব অবহাইকে চিনি বুমা সিমিয়া বুফাব লগিও বহাইকে চুবাউই খাইকাঙ্গাই তেবো চিনি বসাবতী রক তেবো কাহাম নাই আবহাই আনসুগো দা
0: গাই তেকাইসা দো যে তাবুক যুগো গবং বা বুমা বুফা বসা রক এস্টাবলিশ হই থাকা ফিয়া বা বুমা বুফা রক নাই জাগিয়া বরক সাইচুং হই থাকু বাকসা বাকসা রক তো
2: ও সাক সাকি নাই
0: যেসং গনং থাকতং যেসুক পজিশন কাহামুই থাকতং ফিয়াবা ও বুমা যে বি বন সংসারি রহনাই
2: বসায় অ হাও তিকাই বুমা বুফা
0: আবহাই রক্তাবুক নগো আবো নেই তামসানো
2: আবো ন যো বুমা বুফা যেমন যানো সারি সরাইফুরো তামখাই ইয়াগ্রো মহিম না ফরঙ্গি দুখা ইয়াপিরে ইয়াসা ইয়াসা সেরিকা মাইখব জাখব জায়গায় তুগুই চারিকা কক থাইজা থাইজাকে ফরঙ্গি দুখা অবহাই ন সালজা আবুমা রকব বয়স সঙ্গী বুড়া বুড়ি যাঙো আপুরু বরগো ইয়াপিরে ইয়াসা ইয়াসা সেনানি লাথা নাঙ্গো আপুর আলা থাকে বসারক নানো যে আপুরু বরং মাইকজাই যাই মেয়া থাঙো মকল নুগিয়া ও সরাই মকল নুগিয়া অঙ্গি অংমাহাই আপুরু বুড়িছে বুড়া হাই তাইসা চেরাইহাই মকল নুগিয়া হাইপঙ্গো অবহাই জরাও যুমা বুফারক নেলাইকে নাইথাই আবন বাকে যেসবন চাকরি খাইটু বা আনি পাইয়া হন্তন বুমা বুফানি যে খাইতাই নলে যাইনানি নাঙো যে জায়গা দফানো তা যে জায়গা দফানো নাকায় নি গান মা তোনায় তাবো তো যামি রংনি বড় খাইতো আগলি রোগ দো হই যুহা বহার নাই মালাইয়া বা একদিকে হাইবঙ্গ সে বুহা বহার রোগ পারা রোগ হামজগ পারা আগলি টঙা নাই আমি রোগ কিজা মিশা তো দো ন হাইপানো যতটুক মানসা বুমা বুফারক নৈকুতুং রিনা নামবা জরা যৈকুতুং কারণ বড় বুড়ি চুক বুড়া আরও সঙ্গে চাই টংলায়ো তৈ মতুং মাইয়া মুই কতক সঙ্গে চাই মেয়া চা কুতুং নং মাইয়া মাইকুতুং চাই মেয়া আবো হাইজরাও যাবতৈ রক বহাইকে বুমা বুফানো আর মানে সুবিধার নাই আবহাই বেলেগকে যাইটকনা নাঙ্গা নাইনা নাঙ্গা মাইনা হমবানো বুমা বুহারক নাঙ্গিয়া হনবানো যাইনানি নাঙ্গো যাবো খাই ফুনু কাহাই যে সাবতৈ রব তরক তরকাই অবরংন সরংনাই হাইয়াদবা বুমা বুফানো বুমা বুফাসিমি বসানো নাইয়া নাইনাইয়া বসা পতৈব বুমা বুফানো নাইনানি নাঙ্গো অবহাই
0: চিনি অরনি যে হদানি রায় তো আবন যেন আগে তো চিনি অর ওল্ড এজ হোম রকম হাইরম সাব করে তরক তরক ফাইকা তামনি হেনবা যে বসা রক ফাতারও দঙ্গো বরক মা বুফানো নাইফাই মেয়াতে বুমা বুফাই টঙ্গি মেয়া আমি রং দঙ্গো ফেয়া জরা করি রং দঙ্গো সেপ করি আবহাই ওখায় ও যে গাইসা বুঝিলাইমানি হামজাকলাইমানি

আসক যারা চন্দ্রপতি দেববর মানিক খড়ঙ্গ যাদনির চাপ খালি ভাইখা আকাশবাণী আগরতলা।

0: ni songrok salano brini nogot lang ni thang teni salo se tlang thang
1: tai sal ma geta dalan din
0: dalan din tlang thang ta a ap te tlang hit sai khorong ni khoman ogo kajang ni salano buri bai kalang gai bui nong khari thang boyo salano got thang ka amo aro salano ar nogot ton dima ya gulo ong khat thang wai thang boyo kong ka khai chang khai song sai song ta bu thulai na ni ta amo si ko ga ya da
1: आओ तम तो अब और राज्य वाहन तो सही है जिने अब बस तो तब का मो तो किसा किसा तो हिंदू रोग राज्य वो सब अब है के लोग रोग
0: हिंदू रोग राज्य
1: आओ और जिधर तब हिंदी हिंदी को बजे जिधर सुहाग्रात माने
0: सुहाग्रात
1: आओ अब आ आ लाइन नहीं अब सही है जिने जो थ्री सी थ्री वाला आगे संतम के अब आके संकेत दामे बैठे ने ना कायदे में टाइम देना है के लोगों तला या करी कभी आता है अब यह तो बिसी नुजा खेलने में ना है के बा हो जो पुला पुला बा तो मा के लोग जो दामे কিনাতুনা থানাইরো আব কাই লেবারি পাইফান কিনাতুনা থানাইরো কমসে কম সালবারি সালবার কই তো তমি দব বিনি বিনি সুসু গানানি বিনি মারে মারে সর বিনি বসং তমেরো তমি নাই আই খাই নাই এটা অব কই থি তাম কো বল কাই জাগি থাঙ্গনি লগ লকি মানে দালান দিন যে দিন বনি কিনা গেল তালাই থাকা কেন বন পাল পাল খাইলে হাই কে বর্ণ সিনি খানো যেটা বুঝে তুমি যে কলজ কক সাই চলে না যে বর্ণ যে বরং যে জামা বে কিনা কথা ন কথাল বা কাহা কে সাল জাগ আহে নগো যে শোনা নি যে ইয়াকারে কাই থাকে নি আব চিনি যে সিরি সিটি তিন বছর তো আব কিসাব তার না আব কিসাব দেবো কাহা খাই না আমজুগি নাই
0: আমজুগি নাই কিয়া বারম দে কল হয় কিয়া বা প্রিমিটিভ গ্রুপ অন কলাই না
1: আ না বরং তো বরং তো হালাম নি
0: হালাম নি
1: অনলাইন কমিউনিটি হইতে
0: কমিউনিটি কা হালা
1: তামকে বন বসে যুক্তি যুক্ত তো আব তো কোন কক আব তামকে যেহেতু বর্ণ আর হালাম নেই সাজা এবং বর্ণ থাক থাকে বর্ণ নয় কাইতে ট্রেডিশনাল তো হইতো বর্ণ তো মোসাম তো হইতো তামকে ও যে তো মোসাম তাম দিতে তো চালাই তো না ও তো মোসাম কিন্তু খুব কেতা রাই জানি কত কম এবং ও কেম ন হইতো মো না জাগ মানে
0: হব না জাগ কোন মনে আবার কিছু তো কম কারণ চিনি ইনকো ইন্ডিয়া ও তো দাল কবাং ধর্মনি কুমান বড় তো পছন্দ কুমান বড় তো না কে বাসিনি টিম ফ্রান্সান হিমালি ইন্ডিয়া ও সুবানু মাতা টিম কাই ফ্রান্সান কি কেবা অ্যাপ্লাই আলাদা আলাদা জুদা জুদা অন্য কাম আছে না যাই হোক আমার তো ইচ্ছা হলে কে গাই তাবু খাই বং বিছনা হামজে রহরি কাই মতে কিবা কাই মতো হামজে রহরি কাই মচিন বাই কিতা জুদা হাইমা কমতা রনে হামজে রহরি কাই মানে রাই দেব সালানি নগন কাইলে বাড়ি হম বরক চালানি নগ দাদা সীতা থাঙ্গি আয় হা কামি কুবনী নগ থাঙ্গি কাইল কামিও তো কুবন নগ থাঙ্কাই ফেবা চিনি বস আপনি কাইজং না থাঙ্কাই বা চালা বই নগ থাঙ্কাই বলে পর্দা করে যা কেসা বকলাম পাতলা মেগরিন আমার তোমার কিছু জামান খাই হিংকা হিংকা তো তবুই কিছু নয় তবুই কিছু কম খা তবু কিছু।

0: 그러니 마이크 트럼프 상으로 사우타니 그만 살아나고 동의만이야.
1: 사우타니 그만.
0: 사우타니 그만 동의만이야. 피해봐. 감정 좀 할까 이 뭔가 달사 해봐. 달네 동의 그런 거만. 나이제 어어어봉
2: 펠레이.
0: 마이크 트럼프 때문에 무슨 봉이 비친게 펠레이. 아메리카마 카이 호탐 비시 동의야. 그 양 버리냐 저건 두비 카이 피프로 카이. 감정 좀 할까 이 피프로 카이. 버려야 무사히 와이 무한노가 상거이 뭐 다섯 단에 한 동의만.
1: 마이크 트럼프 상만이 다섯 단에 한 동의만.
0: 그는 가사 그리야 뭐 다섯 단에 제만세 프로 동문다. 근데 아메리카와 이케 아메리카 나이 너거파노 기필이 과이만어. 에바 부트라 너거파노 너구도 달카위 동의만. 아이반 동문다. 아이반 동문다. 또 아메리카 나이 뭐 어려야 그 피야. 감자 돈이 까이만 고야. 아메리 돈 다니다. 그런데 뭐 아 আমরে কাবে কি একটা নির্দিষ্ট অঙ্ক তোমরা কিমা বিষয় তিন মাস
1: না সালাই তো জোড়া চং যে মিলে যে তালছা দাদক
0: এবা বিষা না এবা বিষা তো বিষয় কোনকা আমো পাইছে বকি কোন ফাইম অরিজিনাল ফান তং মানতা
1: এবা আরো কোন নুকু খাইছে মানে তং মান সুকান্তা
0: এটা হামজে রহর মানে তোতে কক সেতে রে অবত মত সলা নব মা তং সেনে এবা বো বত সলা নব মা তং সেনে মই না বলে তাছা মানে ফান ব্র গরাই তে উপকরণ নব খা মাং মান না নাই তোনি না নি মা তং এবা মোখে রাইডা কাহাম না খাকাও
1: বেলেনো কাহাম তাঙে হিকে বুরিনো গো মাইছে বেন হামজ তিলাং লিছে আরো সকাই খাবো ভালো গো মা কাইজা গলিয়া মুকাই মাথাং মানি বহাই না সানি সালতামিয়া গুলো বয়া তাল সানিয়া গুলো সে তো মাথাং রাইডা সামথিং কে বা ও তং মানি বহাই না সাল কবাং মা লোক গোয়া গুলো থাং মানি বাবু সাল কবাং মা তংই ন খা মু গোই দিন যে খা মু সো মানি তংই ন
0: জলদানি কগিয়া বরঞ্চ বিনিভূত হানক বিনিভূত হানক বিন হানম কাইপুর তুম ন আবু খাইরক বৈ বাহনজু পেরেন ফেপ্রো সলতাম হই সিং নি হিন্দা কইবা আজ কাল নিন বাগে বনি যাকা রহমা আমতে সলতাম হই তোমে হতাম হইয়া দা আগাই বিনি ফুকে বহু জীবন তা দে জলি না হইয়া দা গাই রং দি জরা কবাং মাস গাঙ্গ হ্যাঁ সামলে কই কাজং কলে হদ ফিয়াবা কবাং নুকজা নুকজা গো কবাং নুকজা তামর সামলে কই কাজং ন আর রাই দাতই সলা বরিন ন গো থাঙ্গই কাজা গো আবুন হলো হামদ প্লাঙ্গই কাজং ন কাজেরি ফাইকা দা হামদত লাঙ্গ এই কাজে মুঙ্গ বরিন খুইসাই তুবই ফাইজাগ কালি বারে নিশ্চিত মিশাল তুবি ফাইজা বন খুইসাই তুব হামদত লাঙ্গ এই কাজে মুঙ্গতা আমি চোখ দিয়ে চাই বরি সমতি চলা রাম দি সাম কাছে চাইব চালানি নুকুমছে চলা বরি ফাইয়ে বরিন লামজাত ফিল আপনার হন হামদুলা হামজাত লাম লামজাত
1: কাইমানি রাইজার অখাইতো বেবাক ন ও কুমুনি কাইমানি খাই ন ফিয়াবা অরখাই ও বুড়িন সিনি চলান নগতলাং এ কাইও
0: আইতা আপতি ন গ তাবু আপতি রাইজে কমল ফাইদের গুতিয়াবা বলি তো বপং বিশেষ গো শিক্ষানি পহ
2: মানে মানদরে
0: আ মানদরে গো কাই মনা কামারে গো গা আপনো কারিছি রম দে একটা শক্তিশালী অঙ্ক করি যা একটা কালচার ও কালচার নে কুবল পড়াই হ্যাঁ আমার কমাই ফেলে দেখুন আপনি রঙ্গ
1: বসং কমাং কত বসং যদি তিনি কানা গিনি তংখা হাঁকাই বসং কিসা হাঁকাই বা ও কমাং রঙি ন সরঙ্গই এবার বড় বাই গদালে বিনে আবু কমার রক মুই ফাই তাই কুবনি বসং নি ন ব সরঙ্গই সরঙ্গই কিচা জুদাং নি ফাই আব তংমাই
0: না তাবু কিয়া বা বরেঙ্গে নগো ন কাই লাইবা দিনবো তাও তে প্রাপ্ত সহায়ুন ফাইকো তাই রকালি গ্রাম কা বরিন বন আবো ন গারমি রাম দি 10 নি রাইজন সরন খানা হনাই আংকাই খা খলাই তা 10 নি রাইজন ন গারমি আমর ন ব্রক সরন না হে মাপো
1: মানে ও গুং ক বরিন ন কথা কাই জানি মানে
0: কাই জানি হ্যাঁ তাই ব রাম দি তাই ব সকাং গ সামলি কই বরিন ন কোন কাই জাগো তাই ব সকাং কাহি কিন কাই জাগো কিয়া কাবু ব সামলি কই চাক কাই জাগো খাই বরিন ন কোন কাই লে বাড়ি বং আমরা কাই কাজে কত বলি নগম নাই আমি তো না খাইবা চালা নগম আবার তার রাইজা তো আছে
2: আমি তো
0: 그럼 이제 제가 상당히 정도의 비핵화 단독이 나오고 있다.
1: 아라이더 패도 좀 거친이 뭐 하이노 때문에 안 칼카 가면 이제 보러 온다. 보고 보러 사나이 보시오니 저 돈이 깔래 문이 라이다. 그럼 이제 아메리카로 깔래 만이 함석 틀랑이 찔랑 놓고 깔래 만이 에바 찔랑 또 보이 자마이 또 보이 보이 놓고 깔래 만이 어 라이더 저 돈은 탄사. 제스 파노 훈통 보니 쓰는 파노 훈디 쓰는 파노 훈디

0: বলি ফুইসাই প্লাং কাজাক মানে এবার হামজুত প্লাং এ কাজাক মানে এবার চেলানি নগ হাই চেলা বলি নগ ফাই কাজাক মানে ও যে কালে মঙ্গি রাইদা যতনি ফানসা তাই আব জানি যে শেপ বন্ধু হে কাইছে চুকন মানে চান অব হাই ওয়ান চুকি ন খাই না
1: আব হাই আপন আর ন তাবো বঙ্গ বিসং কাজাক না মানে কো খালাই না মানকাই খাই মানো খাই মানে অমর বং বিসং মুখিয়া বা খাজাক করে বরং বিষ্ণু কম রেবা নানা রাইজা করবে আমি বেলাইছি কাহাম রাইজা
2: থাকলে কম যে
1: তবে চালানি জিনা নাগিয়া একমাত্র আরো শাখা বড় আজ ধরা চালান অধিক কাংসা কাংনি যা পা খুমসা দা কংসা তাই ক্ষুদ্র খুমসা দিয়ে যাবো
0: অন্য কোন খাই না নিজে মানে আবলে মারি মানে তা এবং আরো আংলোক মানে যে বুড়ি ঠোকরা নাই খাই ও মানে আবো ও আঙ্কি সেমসে খানা কাজ জমা দিয়ে বসং লোক মানে তাই হিঙ্কাই চিনি বড় রঙ্কা আগে হো খাইছা মানে জড়া রঙ হুঙ্কাই তাঙ্গে বুড়ি র
3: আসক জানা বরগ্ড ভারতনি তমংসা এবং কাস্তমারি ল খার জাক্ষা ককলাম সালাইথানি মান জাক্ষা মঙ্গল দেব বর্মা বাই রবীন্দ্র কিশোর দেব বর্মা পানা তৈদুলখা মচাংজক অজিতা ত্রিপুরা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি দিবর চরণী কক বরক পান্দা

ককবুটুক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী

0: অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি
1: ভাষায়।
0: কোন মন্ত্রীর দফতর এখনো ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর দেওয়ার তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল DMK প্রধান MK স্টালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা TVV দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক S কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে CDS জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তাঁর দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31 মে অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর পাঁচটায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল নটায় মাধবী বিধানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশ ও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো

0: জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও চার। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকোয় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত দুজন, আহত একজনকে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও দুটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তিও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে শুনবেন লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন নীলরতন কাঞ্জিলালের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। এখন শুনবেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শুনুন নিশীথ সাধুর কণ্ঠে একখানি রজনীকান্তের গান।

আকাশবাণী আগরতলা, আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪.৪ ডিগ্রি এবং ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ১০০%, সর্বনিম্ন ৫১%। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল ৫:১০ চিত্রগীতি অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। বিকেল ৫:৪৫ গজল শুনবেন শিল্পী মেহেদী হাসান। সন্ধ্যে ৬:০৫ সমূহ গীতি শেখার আসর। সন্ধ্যে ৬:৩০ জাগৃতি অনুষ্ঠানে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে রঞ্জিতাদের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। সন্ধ্যে ৭:০০ ককবরুক অনুষ্ঠান। রাত ৮:০৫ জেলার চিঠি। রাত ৮:১০ শুনবেন বাংলা এবং হিন্দি ভক্তিগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত ৮:৩০ আজকের প্রসঙ্গ। রাত ৯:০০ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। রাত ৯:৩০ নানা রঙের গানের অনুষ্ঠান। রাত ১০:০০ আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫:০০। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ২:০০ হয়ে ১৫ সেকেন্ড।

0: districts today. In IPL cricket, hosts Rajasthan Royals will face Gujarat Titans in Jaipur this evening. The match will start at 7:30 p.m. Last night, Kolkata Knight Riders defeated Delhi Capitals by 8 wickets in Delhi. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা চিত্রগীতি অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনবেন ইয়ারানা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এবারে গানখানি শুনবেন দিবার ছবি থেকে লতা মঙ্গেশকর এবং শামশাদ বেগমের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন গজল মেহেদী হাসানের কণ্ঠে।

0: এতক্ষণ গজল শুনলেন মেহেদি হাসানের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার,

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সমূহ গীতি শিক্ষার আসর আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন জেলার চিঠি। রাত 8:10 শুনবেন ভক্তিমূলক গান। 8:30 শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। 8:45 শুনবেন অনুষ্ঠান সমাচার সন্ধ্যা। রাত 9:00 শুনবেন নজরুল গীতি। 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট অনুষ্ঠান। 9:30 শুনবেন মিশ্র বাংলা গানের অনুষ্ঠান। রাত 10:00 শুনবেন আকাশবাণীর সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ

0: সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 51%। বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন সতর্কবার্তা, সঙ্গে শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন অনুষ্ঠান জাগৃতি।
1: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শনিবার, তাই আজকে অনুষ্ঠান রয়েছে আইনের ওপর। আইন বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলে থাকি আমরা এই অনুষ্ঠানে, অনুষ্ঠান অবশ্যই জাগৃতি। আর এই জাগৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব, কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট রঞ্জিতা দে। নমস্কার শ্রীমতী দে।
2: নমস্কার।
1: আসলে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন রয়েছে, এবং 2013 সালে নতুন আরও কিছু আইন সংযোজিত হয়েছে। এই যে নতুন আইন সংযোজিত হয়েছে, যেগুলো সম্পর্কে অনেকেই আমরা এখনও হয়তোবা ঠিকঠাক জানি না, কিংবা অনেকে একেবারেই অবগত নন ব্যাপারটায়, শুরুতেই আপনার কাছে তাই এই আইনটা সম্পর্কে একটু জানতে চাইব, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইব। এই আইনটা আসলে কী, এটা নিয়ে একটু জানতে চাইব।
2: প্রথমত আইনি যে সমস্যাটা, আইনের যে ব্যাপারগুলো, এগুলো সমস্ত কিছু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আসে। আমাদের প্রথমে যে নিরাপত্তার ব্যাপারটা, কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে প্রথমে আমি বলবো যে সেখানে আমাদের বৈষম্য, আমাদের যে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 21 অফ আওয়ার কনস্টিটিউশন, সেখানে বলা হয়েছে কি, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মিন্স অল আর ইকুয়াল বিফোর দ্য আই অফ দ্য ল, আমরা সবাই সমান আইনের চোখে। কিন্তু এই যে আইনের চোখে আমরা সবাই সমান, কিন্তু প্রথমত বলতে গেলে আমরা যতটাই সচেতনভাবে সচেতন হই না কেন আইনিভাবে, এছাড়া আমাদের মানসিকভাবে বিকশিত হওয়াটা আমাদের খুবই দরকার। যার জন্য আমাদের দরকার, আমাদের যে সোসাইটি সেট আপ বা মাইন্ড সেট আপ আছে, আমরা ঘর থেকে যা শিখে আসি, যেমন কি পুরুষদেরকে প্রাধান্য দেওয়া, কোনো কিছু একটা ভালো রান্না করার পর আমরা দেখি যে ভালো জিনিসটা পুরুষদের জন্য আলাদা করে রাখা হয়, ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ড সেট আপ। সেখানে কোনো আইন করে বলে দেওয়া হয়নি যে তুমি পুরুষকে দাও, কিন্তু আমরা মহিলারাই সেটা করি। তো সেটা কিন্তু একটা ইনইকুয়ালিটি। এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আমরা কথা বলছি, জেন্ডার সেন্সিটাইজ করছি, বিভিন্ন সেমিনার করছি, সেখানে কিন্তু আমরা আমাদের মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করতে পারবো না। তো মাইন্ড সেট আপটা আমাদের নিজের থেকে চেঞ্জ হতে হবে। তো ওইটারই হাত ধরে কিন্তু এরকমই একটা ঘটনা, যেটা ভানবারি দেবী, উনি ছিলেন একজন সতীন নামে একটা এনজিও ছিল, উনি সেখানে কাজ করতেন এনজিওতে, এবং ওই এনজিওটার পারপাস ছিল প্রিভেন্ট দ্য চাইল্ড ম্যারেজ। উনি 10 ইয়ারের একটা বাচ্চার চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করতে গেছিলেন। সেখানে উনি বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হন, বিভিন্ন পুরুষ লোকরা ওনাকে না করে যে না সেটা বিয়ে দেওয়া হবে মানে দেওয়া হবে, আপনি এখানে আসবেন না। তারপরে অনেক প্রতিকূলতা উনি পেরিয়ে গিয়ে বিয়েটা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তী সময়ে ওইখানের এক গ্রুপ অফ ম্যান দ্বারা উনি গ্যাং র্যাপড হয়, এবং সাবসিকুয়েন্টলি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে যান, অথরিটির কাছে যান, কিন্তু কোনো রিড্রেসাল উনি পাননি। পরবর্তী সময়ে এই সমস্ত ঘটনা আরও বারবার হয়, যার ফলে একটা বিশাখা একটা এনজিও, উনি রাজস্থানের হয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, সেখানে ভানবারি দেবীও ছিলেন, সবাই মিলে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে বলে যে কি, আমরা কর্মক্ষেত্রে আমরা নিরাপদ নই। উনাদের কেসটা এরকম ছিল যে উনি কর্মক্ষেত্রে এমডির দ্বারা বিভিন্ন ধরনের পেনশন প্রমোশনের উনাকে অফার দেওয়া হতো, যে যদি সেক্সুয়াল ফেভার হয় তাহলে প্রমোশনটা ভালো হবে, ওভারনাইট করানো হতো, ওভারটাইম করানো হতো উনাদেরকে দিয়ে। ওই রকম নিয়ে সুপ্রিম কোর্টে যখন ওনারা আর্জি পেশ করেন, তখন ওদেরকে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দেয়, যেটা নাকি পরবর্তী সময়ে 2013 সেক্সুয়াল প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস 2013 অ্যাক্ট হিসেবে আমাদের কাছে আসে। সেটা হচ্ছে এই আইনটার প্রেক্ষাপট, যেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, এটা জেনেসিসটা হচ্ছে সেটা আর কি। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম, এই যে ইকুয়ালিটির কথা আপনি বললেন, দেখুন সেখানে যখন সুপ্রিম কোর্টে যখন সেই কেসটা চলছিল, তখন ছিল জাস্টিস জে এস ভার্মা, উনি বলেছেন যে দ্য মিনিং অ্যান্ড কন্টেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টেড ইন আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড দিস আর সাফিসিয়েন্ট অ্যাম্পলিটিউড টু অ্যাকম্পাস দ্য ফেসেট অফ দ্য জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটির কথা বারবার বলছে, আমরা এইভাবে জেন্ডার ইকুয়ালিটি করবো, ঘরে গিয়ে ইনইকুয়ালিটি করবো,

0: এটা করে হচ্ছে না, যার জন্য আমাদের, আমি বারবারই বলছি যে আমাদের মানসিকভাবে বিকশিত হওয়া দরকার। এখন এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হয়েছে ওয়ার্ক প্লেসে, এখন অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে, যেমন দিদিমণিরা বা বিভিন্ন স্টাফরা দূরবর্তী জায়গায় যায়, ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট, প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যায়, তখন অনেক মহিলাদের মনে এটা প্রশ্ন আসে যে ম্যাডাম আমরা তো বাসের মধ্যে অনেক কিছু দেখতে পাই, এটাও কি এই আইনের অন্তর্ভুক্ত কিনা। কিন্তু সেটা আইনের অন্তর্ভুক্ত না এই কারণে, আইনটাতে বলা হয়েছে ওয়ার্ক প্লেস। এখন স্বভাবত একটা প্রশ্ন আসবে যে ওয়ার্ক প্লেসটা তাহলে কি, ওয়ার্ক প্লেস কি শুধু অনলি গভর্নমেন্ট সেক্টর, না ইট ইজ অলসো ইনক্লুডিং দ্য পাবলিক সেক্টর, যে কোনো এনজিও, যে কোনো ব্যাংক, যে কোনো কোঅপারেটিভস, যে কোনো রেজিস্টার্ড সোসাইটিস, যে কোনো সংস্থা, ইন্স্যুরেন্স কোম্পানিজ, গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং, সব জায়গায় হচ্ছে একটা ওয়ার্ক প্লেস। কিন্তু একটা ট্রান্সপোর্ট, একটা বাসের মধ্যে কিছু দেখা, এটা ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ছে না। এখন হচ্ছে ভিকটিম কারা হতে পারে, এগ্রিভড উমেন কারা হতে পারে, যারা এই ধরনের সোশ্যাল ফেবার নেবেন, যাদেরকে এরকমভাবে বলা হবে যে তুমি ওভারটাইম করো, তোমাকে আমি প্রমোশন দেবো, তুমি আমাকে সেক্সুয়াল ফেবার দেওয়া হবে, বিভিন্ন ধরনের আনওয়েলকাম অ্যাপ্রোচ করা হবে, ওদেরকে বলা হচ্ছে এগ্রিভড উমেন।
1: আচ্ছা, তো সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই আইনটা প্রযোজ্য?
0: হ্যাঁ,
1: কিন্তু দেখা যায় অনেক সময় গৃহ পরিচারিকাদের ওপরও এ ধরনের মানে যৌন নির্যাতন বা এ ধরনের কিছু হয়ে থাকে, মানে অন্যায় হয়ে থাকে, সেক্ষেত্রে কি এই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে?
0: না, সেই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে না। সেখানে একটা ছোট বিতর্ক আছে, সেই বিতর্কটা হচ্ছে যে গৃহ পরিচারিকাদের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স।
1: আচ্ছা,
0: অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে ডোমেস্টিক ভায়োলেন্সটা নাকি গৃহ পরিচারিকাদের মধ্যে আসে, কিন্তু এটা কখনোই আসে না। এই কারণে আসে না, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটা সেপারেট ল, আর সেটাতে ডোমেস্টিক মিন্স ইন হাউস আমরা এটা ভালো করে বুঝি। আর ডোমেস্টিক রিলেশনশিপের যে ডেফিনেশনটা আইনে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আন্ডার দ্য সেম রুফ দ্য কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাস্ট বি ট্রিটেড, একটা আন্ডার দ্য সেম রুফ হতে হবে। পরিচারিকা তো একটা পার্ট টাইমের জন্য সেখানে কাজ করতে আসছে, এসে উনি তো আর সেম রুফে একটা রিলেশন মেনটেন করছে না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো ম্যারিটাল রিলেশন বা লিভ ইন রিলেশন মেনটেন করছে না, তো এখানে কিন্তু ইনক্লুডেড হচ্ছে না পরিচারিকা, এবং এই কেসও পরিচারিকা ইনক্লুডেড হচ্ছে না, ওদের জন্য আলাদা অথরিটি, আলাদা ফোরাম আছে।
1: তো এই যে বললেন 2013 সালে যে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস আইনটা হয়েছে, তার ক্ষেত্রে মানে কি কি আর ব্যাপার রয়েছে, মানে কোনো কমিটি বা অন্য কোনো ধরনের কিছু
0: কমিটি আছে? এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা যদি আমি ক্লিয়ার না করি তাহলে বোঝা যাবে না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা কি, আপনাদের মনে হতে পারে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুনছি, র‍্যাপ শুনছি, সমস্ত কিছু তো আলাদা আলাদা ডেফিনেশন আইনের ভাষায়। সেক্সুয়াল হ্যারাসমেন্টটা বলতে বলা হচ্ছে যে একটা আনওয়েলকাম অ্যাপ্রোচ, যেমন ধরুন একজন মহিলা দেখতে ভীষণই সুন্দর, ওনাকে একজন শিক্ষকই হয়তো বা বললো যে ম্যাডাম আজকে আপনাকে খুবই সুন্দর লাগছে, এই শাড়িটাই আপনি পরবেন, ইয়েলো শাড়িটা পরবেন, দিস ইজ আনওয়েলকাম অ্যাপ্রোচ। এটা একটা ইন্ডিকটিভ, একটা ইন্ডিকেশন আছে এটার মধ্যে, একটা আনওয়েলকাম অ্যাপ্রোচের, যেটার ডিসকমফোর্টটা ফিল করতে পারে ওই মহিলাটা। তারপর অনেক সময় দেখা যায় শোয়িং সাম পর্নোগ্রাফি, ডেকে এনে কাউকে দেখানো হচ্ছে, বা কোনো ধরনের কাজ করানোর জন্য একটা সেক্সুয়াল ফেভার চাইছে, আজকে হয়তো উনার 10-12 দিনের একটা ছুটি চাইছেন, উনি ওনাকে বললেন তাহলে তুমি আমাকে সেক্সুয়াল ফেভার করো, তাহলে আমি তোমাকে এটা পাইয়ে দিচ্ছি, বা ট্রান্সফার, যে কোনো ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচগুলো, এই যে হ্যারাসমেন্টগুলো একটা এগ্রিভড পার্সনকে, একটা ভিকটিমকে পেতে হয়, এগুলো সবই হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট।
1: একদমই। তো এই হ্যারাসমেন্টের থেকে বাঁচার জন্য ধরুন কারোর সঙ্গে এটা হলো, প্রথমে কার কাছে যাবেন?
0: প্রথমে তো বলতে গেলে সেখানে আমাদের যে গাইডলাইন্সগুলো সুপ্রিম কোর্ট দিয়েছে, বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের হাত ধরেই তো এই গাইডলাইনগুলো সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে দুটো কমিটির কথা, একটা হচ্ছে ইন্টারনাল কমিটি, একটা হচ্ছে লোকাল কমিটি, ICC ইন্টারনাল কমপ্লেন কমিটি, আর একটা হচ্ছে LCC হচ্ছে লোকাল কমপ্লেন কমিটি। এবার প্রথমে ICCটা হচ্ছে ইন্টারনাল কমিটি, যে কোনো সংস্থা হোক, এডুকেশনাল ইনস্টিটিউশন হোক, ওদেরকে একটা কমপ্লেন কমিটি থাকবে। দিস কমিটি ICC, দিস ইন্টারনাল কমিটি উইল বি হেডেড বাই এ উমেন, একজন মহিলা থাকবে, এবং হাফ অফ দ্য মেম্বার্স, যে অর্ধেক মহিলা দ্বারা পরিচালিত হবে, এবং থার্ড পার্সন একজন থাকবে, উনি NGO থেকে হতে

0: পারে বা কোনো সংস্থা থেকে হতে পারে, যার নাকি বায়াসনেস থাকবে না, যে নাকি ওই ভিকটিমকেও চেনেন না বা ওই যে সংস্থার কোনো ব্যক্তিকেও চেনেন না, এবং উনি এক্সপার্ট এই সমস্ত বিষয়ের উপর ওনার দক্ষতা আছে। ওই রকমভাবে একটা কমিটি ফর্ম করা হবে এই কনস্টিটিউশন অনুসারে। তারপর কমপ্লেন যখন যাবে, ওনারা কমপ্লেনটাকে দেখবে এবং ভিকটিমকে ডাকবে, তারপর সাবসিকুয়েন্টলি স্টেটমেন্ট নেওয়ার হলে স্টেটমেন্ট নেবে। এখন আপনি বলতে পারেন, যদি ম্যাডাম এটার কোনো বায়াসনেস চলে আসে বা মহিলা যদি এখানে অ্যাপ্রোচ করার পর দেখেন যে না এখানে ঠিক লাগছে না কিছু, তাহলে ওদের কী রেমেডি হতে পারে? ওই ক্ষেত্রে বলবো যে এই এই যে ইন্টারনাল কমপ্লেন কমিটি, ইন্টারনাল কমপ্লেন কমিটি কিন্তু কোনো রেমেডি দেবে না। ওদের যে প্রসেসটা কি হচ্ছে কি না হচ্ছে এটা ডাইরেক্টলি ওরা সেন্ড করে দেবে এলসিসির কাছে, লোকাল কমপ্লেন কমিটি। এই লোকাল কমপ্লেন কমিটিটাকে হেড করছে ডিস্ট্রিক্ট অফিসার, হু উইল বি অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, যে নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিসিএম হতে পারে, ডেপুটি কালেক্টর হতে পারে, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট অফিসার। এবং সেক্ষেত্রেও ওই এলসিসি মানে লোকাল কমপ্লেন কমিটিতে হেডেড বাই উমেন, এবং হাফ অফ দ্য মেজরিটি অফ দ্য মেম্বার্স উইল বি উমেন, আর যে থাকছেন আরেকজন এক্স অফিসিও মেম্বার অফ এনি অর্গানাইজেশন। এই ফর্মের মধ্যে ওনারা যা যা ঠিক করবে, ওনারা যেই রেমেডিটা দেবেন এটা হচ্ছে সিভিল রেমেডি, সেখানে কিন্তু ইমপ্রিজনমেন্ট বা পানিশমেন্টের কোনো প্রশ্ন থাকছে না। সিভিল রেমেডি পাওয়ার পর যে একটা রিপোর্ট, একটা সার দিতে হয় যে না এই কমপ্লেনগুলো আমাদের এসছে, এটা এটা প্যান্ডিং আছে এখনও, এটার থেকে এটা পাওয়া গেছে, এবং অ্যানুয়াল রিপোর্ট একটা স্টেট গভর্নমেন্টের কাছে দিতে হয়। এই যে ইন্টারনাল কমিটি বা লোকাল কমিটি থেকে যে রেমেডিটা উনি পেলেন, ভিকটিম যার উপর এই ঘটনাগুলো হলো, যিনি কমপ্লেনটা করলেন, উনি যদি সেটাতে স্যাটিসফাই না হয়, যে পানিশমেন্ট তো হচ্ছে না, স্যাটিসফাই নাই হতে পারে, উনি কিন্তু ডিউ প্রসিডিওরে এফআইআর করে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারে, যেখানে নাকি ইমপ্রিজনমেন্টের পানিশমেন্টের ব্যবস্থাটা আছে।
1: আচ্ছা, তো আমাদের রাজ্যের কি সবগুলো কর্মক্ষেত্রে, ধরুন সবগুলো স্কুল যদি ধরি আমি, স্কুলে তো দিদিমণিরা থাকেন কিংবা মানে মহিলা কর্মচারী প্রচুর থাকেন, কিংবা অন্যান্য অফিস রয়েছে, সব জায়গাতে কি রয়েছে এই ধরনের কমিটি?
0: সেটা বলতে গেলে দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি বিভিন্ন ধরনের জায়গাতে গিয়ে ক্লাস করাই এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি যে অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। একটা জেনারেল একটা কমিটি হয়, জেনারেল একটা কমপ্লেন বক্স থাকে, সেখানে কোনো মেয়েরা যদি পক্সো কেস বা কোনো ধরনের স্টাফ রিলেটেড কোনো কিছু থাকে, ওরা সেখানে এই কমপ্লেনটা জমা দেয়। ওদেরকে এরকমভাবে কোনো সচেতনতা করা আছে বলে মনে হয় না, যার জন্য এখন বিভিন্ন ধরনের প্রসিডিওর চলছে এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সেমিনার চলছে, এগুলো নিয়ে কথা বলা হচ্ছে। হয়তো আগামী দিনে আমাদের এগুলো হয়ে যাবে, যে এখানে হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি, কাজ চলছে, হয়ে যাবে।
1: আর একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, এখন এরকম অনেক সংগঠন, এরকম অনেক অফিস রয়েছে যেখানটায় সরকারি যে কী বলো স্থায়ী কর্মীর পাশাপাশি কিছু অস্থায়ী কর্মী থাকেন এবং সেখানটায় মহিলারাও থাকেন। অনেক সময় এরকম দেখা যায় যে অস্থায়ী বলে হয়তোবা তার অভিযোগটা নিলই না বা এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে কি সে অন্য কোথাও গিয়ে এই অভিযোগ জানাতে পারবে?
0: হ্যাঁ পারবে, কন্ট্রাকচুয়াল বলে উনি রেমেডি পাবেন না, সেটা হতে পারে না। আইনে কিন্তু বলা হয়েছে ওয়ার্ড বয় থেকে, হসপিটাল যদি হয় ওয়ার্ড বয়, নার্স, মাল্টিটাস্ক ওয়ার্কার সবাই এই ফেসিলিটিসগুলো পাবে, কেউ এই আইন থেকে বঞ্চিত হবে না। ওয়ার্ক প্লেসে যারা যারা আছে সবাই যদি পায়, কন্ট্রাকচুয়াল লেবার থেকে আরম্ভ করে সবাই পাবে, ডেইলি ওয়েজেস লেবার, এই কথা একদম স্পষ্ট করে বলা হয়েছে। উনি যদি এই রেমেডিতে উনি স্যাটিসফাই না হন, তাহলে উনি সেম ওয়েতে এফআইআর করে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারে,
1: আচ্ছা,
0: ক্রিমিনাল পানিশমেন্ট দেওয়ার জন্য।
1: আচ্ছা, তো আমাদের এই রাজ্যে মহিলা কর্মী যারা রয়েছেন কতটা নিরাপদ?
0: মহিলা কর্মীরা দেখুন, সেক্ষেত্রে বলতে গেলে এক একটা ওয়ার্ক প্লেসে এখন এই 2013-এ এই আইনটা আসার পর থেকে যে কাজগুলো শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের সচেতন করার জন্য এই আইন নিয়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে আমরা কথা বলছি, অর্গানাইজড ওয়েতে সব শিক্ষকদেরকে ডেকে কথা বলা হচ্ছে। আগামী দিনে যদি এই কমপ্লেন কমিটিগুলো অ্যাস্টাবলিশড হয়ে যায়, এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে আইনের ব্যাপারটা, এটা যদি একটা কনস্পিকুয়াস প্লেসে, সব ইনস্টিটিউশনে একটা দৃশ্যমান জায়গায় যদি ঝোলানো যেতে পারে, যে দেখা যাবে, ঢুকতে গেলেই সবার চোখে পড়বে যে না এগুলো হলে এইরকম ধরনের শাস্তির ব্যবস্থা আছে, তখনই কিন্তু নিরাপত্তাটা আরও বেড়ে যাবে।

0: তখন যতটা না নিরাপদ তত আরও বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের, আমি আগেও বললাম যখন শুরু হলো তখনও বললাম যে আমরা মানসিকভাবে ডেভেলপড কিনা। সে এক কেন বলছে এই কথাটা, অনেকে কি হয়, অনেকে প্রতিবাদের ভাষা জানে না, অনেকে প্রতিবাদ করতে চায় না, অনেক সময় যেটা হচ্ছে সেটা মুখ বুঝে সহ্য করে যায়। মুখ বুঝে সহ্য করলে কি হয় কি, দিনকে দিন এটার মাত্রাটা আরও বাড়তে থাকে। একটা যখন কখনো যখন একজন মানে যে অফেন্ডার, যে নাকি রং ডুয়ার, উনি যখন একটা ভুল করবেন উনি একবার করে থামবেন না, এটা ইন্টেনশন, এটা ক্রিমিনাল ইন্টেনশন, এটা বারবার হবে, একবার হচ্ছে আবার হবে। তো কি হয়, যখন প্রতিবাদটা আসে তখন কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু প্রতিবাদ যদি না করে তাহলে কিন্তু এটা বাড়তে থাকে পরবর্তী সময়ে, তখন আর সামলানো যায় না। আর ফার্স্ট অ্যাপ্রোচেই মানুষ পট করতে অনেকটা মানে দূর পর্যন্ত যেতে পারে না, যদি আপনি প্রথমত অবস্থায় যদি সেটা মানে বলে না যে শুরুতেই সাবধান হও, ব্যাপারটা হচ্ছে ওই আর কি।
1: আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে জাগৃতি, আমরা মানুষকে জাগানোর চেষ্টা করি বা জাগ্রত করার চেষ্টা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের

0: সামলানো যায় না। আর ফার্স্ট ডে ফার্স্ট অ্যাপ্রোচে মানুষ পট করতে অনেকটা মানে দূর পর্যন্ত যেতে পারে না, যদি আপনি প্রথমত অবস্থায় যদি সেটা মানে বলে না যে শুরুতেই সাবধান হোক, ব্যাপারটা হচ্ছে ওই আর কি।
1: তো আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে জাগৃতি, আমরা মানুষকে জাগানোর চেষ্টা করি বা জাগ্রত করার চেষ্টা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। আর এই নিরাপত্তার জায়গায় আর কী কী ধারা রয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য?
0: মহিলাদের নিরাপত্তা, দেখুন, মহিলাদের নিরাপত্তা দেওয়া, মহিলাদেরকে সুবিধা প্রদানের জন্য আমাদের ম্যাটারনিটি বেনিফিট একটা আমরা 1961 পেয়েছি, সেটা তো বলবো যে মহিলাদের ক্ষেত্র বিশেষ করে, কারণ আমাদের সংবিধানেই বলেছে স্পেশাল প্রভিশন ফর উমেন এন্ড চাইল্ড, মহিলাদেরকে বলা হয়েছে সমাজের দুর্বলতর শ্রেণী। দুর্বলতর কেন? গঠনগত কাঠামো থেকে বলা হয়েছে দুর্বলতর, যার জন্য ওদেরকে স্পেশাল প্রভিশন করে দেওয়া হয়েছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট দেওয়া হয়েছে। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টে এই যে 1961 যে যখন প্রেগনেন্সির টাইম থাকবে ওনাকে ট্রান্সফার করা যাবে না, ওনাকে হেভি লোডেড কোনো কাজ দেওয়া যাবে না, এবং কোনো কারণে উনি এই যে থ্রি মান্থসের যে গ্যাপিং, থ্রি মান্থস সিক্স মান্থস পরে যে উনি কর্মরত অবস্থায় উনি না যেতে পারলেও কিন্তু উনি সবেতন ছুটি, সেটার কথা তো বলা হয়েছে। তো এইভাবে সমস্তগুলো প্রকল্প কেন আনা হচ্ছে, এই আইনগুলো আনা হচ্ছে মহিলাদেরকে নিরাপদ করার জন্য, এবং মহিলারা যাতে একটা সেফ এনভায়রনমেন্টে কাজ করতে পারে, নিজেদেরকে নিরাপদভাবে কাজ করতে পারে, এর জন্যই কিন্তু সংবিধানের বা আইন প্রণয়নকারীদের প্রচেষ্টা। তো আমি বলবো যদি আমাদের আমি জাগৃতি অনুষ্ঠানে আমি এটাই বলতে চাইবো যে জনগণকে জাগরুক হওয়ার জন্য বলবো যে যেই যে আইনগুলো আছে সেগুলোর একটা বেসিক কনসেপ্ট নিয়েও হলেও আপনারা প্রতিবাদ করুন, আর প্রতিবাদের ভাষা না থাকলে কোনোদিনই কোনো আইন আইন আইনের বইয়ে থেকে যাবে, কিন্তু এটা কোনোদিনই প্রয়োগ হবে না। প্রয়োগ করতে হলে আমাদের প্রতিবাদ করতে হবে।
1: আচ্ছা, এই যে মহিলা যে হ্যারাসমেন্টের যে ব্যাপারটা সব জায়গাতেই দেখা যাচ্ছে, রাজ্যে বলুন কিংবা যে কোনো শহরে বলুন, সব জায়গাতেই হচ্ছে। এই জায়গায় আপনি একটু আগে বলছিলেন যে প্রত্যেকটা অফিসে ঢোকার মুখে আইন কী কী রয়েছে, এর শাস্তি কী কী রয়েছে, এই জাতীয় ফ্ল্যাগস বা ফেস্টুন এগুলো লাগিয়ে মানুষকে সচেতন করার ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি কতটা হচ্ছে? এই ব্যাপারটা যদি বেশি বেশি করে করা যায় মনে হয় অনেকটাই মানুষ সচেতন হবেন, এবং মানুষের মধ্যে একটু হলেও ডর বা ভয় ঢুকবে যে না আমি এই কাজগুলো করতে গেলে আমার এই হতে পারে, একটু ভাববে মানুষ অন্তত।
0: সেটাই বলছিলাম, দেখুন আমাদের শহরে আমরা যখন রাজবাড়ির এদিকটায় যাই, আপনিও দেখেছেন আমিও দেখেছি, এলইডি একটা ঝোলানো আছে, সেখানে কি বলা হয়েছে যে কোথায় কী স্কিম আছে, কোথায় কী শুরু হচ্ছে, কাজ হচ্ছে, সেগুলো প্রচার করার জন্যই এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তো সেম ওয়েতে যদি যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেসের কথাটা এবং কী কমিটি ফরমেশন হচ্ছে, কোথায় গিয়ে আমি কমপ্লেন জানাবো, কমিটি আছে কি না, এই সমস্ত কিছু যদি একটা দৃশ্যমান জায়গায় লাগানো থাকে বা ফেস্টুন করে হোক বা ফ্ল্যাগস ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কী হয়, মানুষ যেতে আসতে চোখে পড়বে, সবার চোখে পড়বে, মানুষ আইনের তো আর পুরো ধারা ধরে বলতে হবে না, জাস্ট বেসিকগুলো এক লাইনগুলো যদি দেখা থাকে মানুষের একটা সচেতনতা আসবে বা একটু হলেও ভয় থাকবে মানুষের। ভয় তো অন্য কিছু না, ভয় হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা জানা। ল অ্যান্ড অর্ডার জানা থাকলে মানুষ ভুল করতে একবার হলেও চিন্তা
1: করবে,
0: কারণ যে যে যে লোকগুলো সেখানে আসছে ওরা কিন্তু ওয়ার্ক প্লেসে আসছে, ওরা কাজ করতে হবে, কাজ করলে ওদের রোজগার হবে, তারপর ওরা বাড়িতে যাবে, ওদের সংসার প্রতিপালন হবে। তো ওই ক্ষেত্রে মানুষের কিন্তু এইভাবে সচেতন করা যেতে পারে।
1: তো আপনার কি মনে হয় না যে এই ব্যাপারগুলো স্কুল কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আর একটু বেশি করে জানানো, তাহলে হয়তো পরবর্তী যে জেনারেশনটা আসবে পরবর্তী সময়ে হয়তো আমাদের সমাজ অনেকটা সুধরে যাবে?
0: হ্যাঁ, সে কথা ঠিক আছে, কিন্তু এই যে ওয়ার্ক প্লেসের কথাটা বা এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস, সেখানে স্টুডেন্টরা বলতে স্টুডেন্টরাও অ্যালাউড, কিন্তু স্টুডেন্টরা আসছে স্কলারশিপ নিচ্ছে, পিএইচডি করছে এইরকম, বা এমডি স্টুডেন্টসরা ওরা আসছে এই আইনটাতে, কিন্তু স্টুডেন্টস বলতে যে স্কুল গোয়িং স্টুডেন্টস কিন্তু এই আইনের আওতায় আসছে না। সেখানের জন্য আমাদের আলাদা একটা আইন আছে, প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেখানের আইনটা আবার আলাদা। তো ওই ধরনের স্টুডেন্ট ছাড়া যারা ইউনিভার্সিটিতে কোনো পিএইচডি করছে বা স্কলারশিপ ফেলো নিচ্ছে বা অনেক ধরনের এমডি ইন্টার্ন আছে, এমডি করছে, তো ওদেরকে নিয়ে এরকম সচেতনতামূলক সভা করলে হ্যাঁ নিশ্চয়ই বেনিফিটেড তো হবে।
1: মানে আমি যেটা বলতে চাইছিলাম যে গোড়া থেকে যদি আমরা ব্যাপারটাকে একটু পোক্ত করে তুলি, তাহলে মনে হয় ভবিষ্যতে আমরা অনেকটাই নিরাপদ হব, নিরাপদ হবেন আমাদের মহিলারা যারা কর্মক্ষেত্রে যান, কাজ করেন, মানে বাড়ির বাইরের কাজের কথা নিশ্চয়ই বলছি, বাড়িতে তো সবাই কাজ করেন।
0: নিশ্চয়ই,
1: তো সেক্ষেত্রে

0: এরকম করলে হয়তো বা সমাজটা অনেকটা শুধরে যাবে খুব তাড়াতাড়ি।
1: হ্যাঁ, গোড়া থেকে যে কোনো জিনিসই না গ্রাসরুট লেভেল থেকে যদি ধরে করা যায় তাহলে তাড়াতাড়ি কাজটা হয় এবং এটার ফলটা অনেক সুদূর প্রসারী হয়, সেটা আমিও মানি। এবং এই সাজেশনটা সবসময়ই থাকে যে গ্রাসরুট লেভেল থেকে কাজ করা, তাহলে এই সচেতনমূলক সভাগুলো অনেক উপকারী হয়ে যায় এবং মানুষ যে আছে, রাজ্যের মানুষ বলুন বহিরাজ্যের মানুষ বলুন, সবাই খুবভাবে এই জিনিসগুলোর বেনিফিটটা উপভোগ করতে পারেন।
0: আমাদের সময় একেবারে শেষ ম্যাডাম, আমাদের অনুষ্ঠানটা এখানটায় শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে শুনছিলেন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, এ নিয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করলেন অ্যাডভোকেট রঞ্জিতা দে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজক তিনি সানজোরানি ককব্রক পান্দা তিনি চা সালবা সং তাই সাপচানী আগুলনে সং ককতনি চাপা পান্দা চেংনানী ফাজিং থাংলায়ন নরক বহাইন সংবাই দাদাক সেদা ককদুকনি বিসিংতে গ্রং হরনা বাকি নরক ব তিয়ার দংদি এখানে আং খাই তাই যত খাপাংনি তাকুক তাই বুকুং নরক ন সিনোরনি ককদুক নাম্বার তে বেশে মুইতো খ্লাইরি রিফিরাইন সিনোরনি ককদুক নাম্বার 0381232655 হাইনো হাই তে বেশে সাকলাই ফিরো 0381232655 অ ককদুক নাম্বার নি বিসিংতে নরক সংবাই গ্রং হরি মানো তাই নরকনি সানা মুচুং হরমানি কগ্রকন সাহরি মানো সিনি ককতনি জাপা পান্দা হে সিনি ককতনি জাপা পান্দান চেংনানি সকাং সং তাংসার চামুং খানালায়ন বিরলাল জমাতিয়ানি খরাঙ্গ

আশিক জরা সং খাই তংমানী বিরলাল জমাতিয়া বাইরচাপ ঝাক বেলাই নকনাতক রচাপ মং আও ককটুনি জাপা পান্ডাও নরক কৃং হরদি নরকনি কক দুঃখ ন আং না সিং তঙ্গ ফিয়াবা অকচারও তাবো কাইসা সাকলাই মং আকাশবাণী বিশি চুকুচি চিচুকু পংমানী নরকসাবই জুদা জুদা পান্ডা বেশি সারমুই খাইজাগী দঙ্গ অবনরক সাবৈন অ তালনি চি চিবা সালমারি ও এবার খেবা পনেরো তারিখ সানজানি দামদক দামফুরু এবার সানজানি ছয়টা দামফুরু সুকান্ত একাডেমি ও কাইসা রেচামুং এবার খেবা শাস্ত্রীয় সঙ্গীত পান্ডা লুয়াজি জাকা ও পান্ডাও নরক যত্ন ন ফাই মানজা খুয়না বাকে কবক জাকা হাইন হাই তৈস সাকলাই ফির চিবা সালমারি এবার খেবা ও মে তালনি পনেরো তারিখ সানজা দাম দকদামপুর এবার সানজা ছয়টাও সুকান্ত একাডেমি ও শাস্ত্রীয় সঙ্গীত পান্ডা সংসার জাকনাই ও পান্ডাও যত্ন ন ফাই নাইফাইনি এবার পান্ডাও মানজাক ফাইনা বাকে কবক জাকা সাকলাই মুং পাইখা ইংখাই নরক কক দুঃখনি বিশিংতে গ্রংহরদি নরকনি কক দুঃখ ফাইতে ফাইতে তাই তাংসা রচামুং বিরলাল জমাতিয়া বাইরে চাপজাক খনা লাইফিরান

আসকচরা খানা লাইখা বিরলাল জমাতিয়া বাইরে চাপ যাক বেলাই ন খানা তাতক রাপমু হাই নহাই নরকনি ককদুক নাসিংতে নাসিংতে কেসা সাকলাই মুং খানালাই ফিউ নাই আকাশবাণী ফিল চুকুচি বিশি পুমানো রক্ষাবইনাই বিশি সারমিন জুদা জুদা পান্ডা খ্লাইজাগৈ দঙ্গ আকাশবাণী বাই লুয়াজি যাক অ পান্ডাঙ্গা অ তালনি বসকাং শাল চিবা শালমারিনি সানজা দাম দক দামফুরু এবাখে পনেরো তারিখ নি সানজা ছয়টা ও সুকান্ত একাডেমি ও কাইসা নাইথতক শাস্ত্রীয় সঙ্গীত পান্ডা লুয়াজি যাক্ষা অ পান্ডা ও নরক যতন ফাইয়ী নাইফাইনানি বাকি কবক যাক সাকলাইমং পাইখা আও ককটনি জাপা পান্ডা ও তাক সাকজরা তো কাইসানো গরঙ্গি মানখ এখাই তমুং নরক গরংনা মুচুং তখনকে তে কিসা জরা তংখ আবনি বিশিং গরং দি গাইসং সিনি ককটনি জাপা পান্ডানো সং মাথাকনানি ফাইজিং থাংলায়ন এবা পাইরিনানি ফাইজিং থাংলায়ন গাই ও জরাও তাই তাং সারা চামুং বিরলাল জমাতে আবাই রচাপ জাক রচামুং খানালাই ফিরানো

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর উপবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে।

0: সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং IUML তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদব অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা

প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যারাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানাম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

মুসামুং হুকমো পান্ডা খ্লাইকা ককটম হুকমো নাইখুং চেতন বাই তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র কানন কবি প্রণাম পান্ডা সংসারজাকা পান্ডানা সেঙ্গেরেকা সুনাম খত্তাই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা আর মানজাকা হুকমনি কক ক্লাব নাই কমিটি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী আকসং কক ক্লাব করিনি আসামা সালনারগী বাংলা সংস্কৃতি বলয়নি চেতন বাই তিনি ফুঙ্গ হিমবত কাইসা সংসারজাকা আবনকারী সাপুং তিনি জুদা জুদা পান্ডানি বিশিংতে পালাইনা নিচেতন নাহারখা বাংলা সংস্কৃতি বলয় আয়ঙ্গ ছন্দ নির সংস্কৃতি মথানী চেতন বাই তিনি রবীন্দ্র শতবার্ষিক নখলাও কপি প্রণাম পান্ডা সংসারজাকা সিপাহীজল আমচাই হাঙ্কর আমচাই ও যাই জেখে বরম রোমানী বিশিংতে রবীন্দ্রনাথ ঠাকুর আসামা সাল পালাই জাকা হাঙ্কর ইয়াফাং পান্ডা সংসার জাখা মেলাঘর আর মান জাখা মেলাঘর পুর পরিষদ নি চেয়ারপার্সন অনামিকা ঘোষপাল রায় ইয়াং সালসি ত্রিপুরা হাঙ্কর আমচাইনি ইয়াফাং পান্ডা সংসার জাখা ধর্মনগর আর মান জাখা ধর্মনগর নিকাল চংজাক এমএলএ জহর চক্রবর্তী আউলি নাইমটিন চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন আকসং আগরতলা উইমেন্স কলেজ নি এনএসএস ইউনিট নি সাক্ষর মুম্বাই আম্বেদকর পল্লীও ল রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আসাইমা সাল পালাই জাখা খয়হাঙ্কর নাইখুনি সাক্ষরমা বাই তাই গনকি রেমচি নি রিংনক নি যুগল মুম্বাই খয়হাঙ্কর নি বেরেনি পান্ডা সংসার জাখা গনকি রেমচি নি রিংনগ আর মান জাখা খয় জিলা পরিষদ নি কাসগোজুক অপর্ণা সিংহ রায় গুমতি হাঙ্কর আমচাইনি ইয়াফাং পান্ডা সংসার জাখা রাজনগর নি ভুবনেশ্বরী মতাই নক বুসকাঙ্গ আর মান জাখা এমএলএ অভিষেক দেব রায় গুমতি জিলা পরিষদ নি কাসকু দেবল দেব রায় আকসং হাস্তে নিসংবরী কমিশন এডিসি নি ভিলেজ কমিটি সংবরী নি বাকি তিনি নিশিমি তিয়ার ক্লাইমা চেংরেখা সংবরী কমিশন নি তিনি ভিলেজ কমিটি রকনি কেন্দ্র নি পুইলা বেরেম নি বুমুং বুটাং কারিনা বাকি সাকলাইমুং বক্সেনখা অ সাকলাইমুং নরগৈ বুথ কেন্দ্র নি পুইলা বেরেম নি বুমুং বুটাং গ অ মে তাল নি সালচিসা সালমারি ও কারি জাগানা অ বুমুং বুটাং নি সাকা সানমুং তাই কক আসমুং ইয়াসাক জাগানা মে তাল নি সালচি বা সালমারি ও অবনি কক পাইরে জাগানা মে তাল নি সালচি দক সালমারি ও ভিলেজ কমিটি রকনি বুথ কেন্দ্র নি পাইঠাক বুমুং বুটাং কারিজাকনে মেটালনি সালচিচার সালমারিব হাস্তে তিনি বসংলুকু দরবার সংসাজাকা হাস্তে কেরং নি সেবরনাই তাংসংনি তাংক্রাই ইয়াকচু রাজর্ষী চক্রবর্তী সাকা হাইকোর্টনি বেঞ্চ কাইসানো খবৈ বেবাগৈ কাইব্রিসি বা বেঞ্চ কাই নৈচি বা সাই বারা চিব্রী দরবা নি কক চরনা বাকি তিসাজাকা হাইকোর্ট কাইনি দরবা নি কক পাইরে জাকা সানজাজরা কাইসি সাইনি গবাং দরবা নি কক পাইরে জাকা অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস এসোসিয়েশন নি সাক্ষরমা বাই তিনি আগরতলানি বুজং কুচুক মাধ্যমিক রিংনগ থিরিমা শিবির সংসা জাখা আবনারগী যুগালে জাক পান্ডব মানজাখা দলেশ্বর রামকৃষ্ণ মিশন নি মহারাজ অমর্তানন্দজি আগিনি এমএলএ ডক্টর দিলীপ কুমার দাস আগরতলা প্রেস ক্লাব নি কাসকু প্রণব সরকার আকাশং শিবির খরক নৈরা থৈরেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কম থিঞ্জাক টপন মুকমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুং তিনি চেংখা তিনি পুইলা সাল থমুং কাইথামংখা এম বিবি স্টেডিয়ামা সংসারজাক থমুগ চলমান সংঘ উইকেট গাইবা বা ইউনাইটেড বিএসটি ন মেচেনখা নরসিংগড়নি পিটিএ থংখলাও সংসারজাক থমুঙ্গ হারবে ক্লাব রান কাইসা বাই উল প্লে সেন্টার না মেচেনখা তাই নরসিংগড়নি টিআইটি থংখল সংসারজাক থমুঙ্গ মৌজা ক্লাব উইকেট গাইব্রি বাই পুলস্টার ক্লাব ন মেচেনখা বিসকাংনা দাম নৈ চিব্রো হাস্তেনি সালথাং খুয়াই দলাইতাই সিপাহীজলা হাঙ্কর র ফেরাঙ্ক গৈ দামসাও ব্রিচি নিশিমি পাঁচ কিলোমিটার দৌই নবার শিবসাই ওয়াটে ফাইমানা হই হজাক মুখা নবার দৈবার না খংখনা সালনি তুমারি সাক থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি দঙ্গান তিনি সালনি সাকানি তুমারি থামচি বা ডিগ্রি তাই খামানি তুমারি দঙ্খা নৈচি নৈ দশমিক চকু ডিগ্রি সেলসিয়াস পারিনা সেকাং তিনি ককটমা বুবাগ্রক তাই সেপুরু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খিন্ন নৈসিমি নখা সালনি বেড়াইমা ও তেলেঙ্গানা তাই গুজরাটে থাঙ্গান আর মোসাং মোদী জুদা জুদা সামু বুটাং গ মানজাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মানজাকমানি বিশিংতে পশ্চিমবঙ্গনি পুইলা বিজেপি নি মন্ত্রীকরা অঙ্গি সমাই তাংখা শুভেন্দু অধিকারী বসংনি যতনি কাহাম অংজাক কাহাম হাংকরনি বিশিং নানাজি দেশমুখ কাহাম কুক পঞ্চায়েত সততা বিকাশ নি সকাতনি বাকি সাইজাখা সিপাহী জলা হাঙ্কর হাই কলব নাই রবীন্দ্রনাথ ঠাকুর আসাইমা সালনো তিনি জুদা জুদা পান্ডানি বিশিংতে যাই জাইখে বরমরই পালাইজাখা হাস্তিনি চংবারী কমিশন এডিসি নি ভিলেজ কমিটি নি চংবারী নি বাকি তিনি নিশিমি তিয়ার খ্লাইমা চেংরেখা ককটমা পরিমুং তিনি নি বাকি অরণপাখ্যা উল নি ককটমা আওয়াই খ্লাইজাখানে খনা বুং ফুং দাম চিন্তামুই সতী বৃষ্টি ও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামী 11 মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 11 মে। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের 3টি জেলা নির্বাচিত হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, পুরস্কার মূল্য 1 কোটি টাকা। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত, পুরস্কার মূল্য 25 লক্ষ টাকা। রাজ্যে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজর্ষি চক্রবর্তী জানিয়েছেন, হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 35,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত 10,000-এর উপর মামলার নিষ্পত্তি হয়েছে। অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলার বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ অমর্তানন্দজী, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শিবিরে 200 জন রক্তদান করেন। দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামণি। তিনি গত সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শ্রী স্বামীনাথন বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন এবং PMGSY 4-এর জাতীয় অনুসূচনা অনুষ্ঠান আগামীকাল মধ্যপ্রদেশের শেহর জেলার ভৈরুন্ডায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সূচনা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শ্রী চৌহান PMGSY 4-এর অধীনে মধ্যপ্রদেশে মোট 2,100 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের 973 রাস্তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের কাছে অনুমোদনপত্র এবং আর্থিক বরাদ্দ হস্তান্তর করবেন। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পগুলিতে মধ্যপ্রদেশ জুড়ে 987টি জনবসতি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, PM জনমন উদ্যোগের অধীনে 384 কিলোমিটারেরও বেশি সড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হবে, যাতে 168টির অনগ্রসর জনপদ সরাসরি উপকৃত হবে। অনুষ্ঠানে শ্রী চৌহান চলতি অর্থবছরের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 18,907 কোটি টাকার প্রতীকী বরাদ্দ ঘোষণা করবেন। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করান, সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শান্তি ও সোনার বাংলার এক নতুন ভোর অবশেষে এসেছে এবং এক নতুন

সূচনা হয়েছে। বিকশিত ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন এবার বাস্তবায়িত হবে বলে তিনি জানান। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্রকাননে প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে আগরতলা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। আজ রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দ্র দাস, কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস প্রমুখ। সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তী। তথ্য সংস্কৃতি দপ্তর ও মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে সোনামুড়া মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় মেলাঘর পুর পরিষদ সংলগ্ন রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। উত্তর ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদ যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। আগরতলার উইমেন্স কলেজের NSS ইউনিটের উদ্যোগে আগরতলার আম্বেদকর পল্লীতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৈলাসহর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গণকি দ্বাদশ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলাভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি নেত্রী অপর্ণা সিংহ রায়। গোমতী জেলায় কবি প্রণামের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র স্মৃতি বিজড়িত রাজনগরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুর পরিষদ ও শান্তির বাজার সাহিত্য পরিষদের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়ায় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেন বিধায়ক দীপঙ্কর সেন। SFI ও DYFI এর উদ্যোগে বিলোনিয়ায় হয় কবি প্রণাম অনুষ্ঠান। বিলোনিয়ার শিশু উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে কবি প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। ভারত গতকাল উড়িষ্যার ডক্টর ABJ আব্দুল কালাম দ্বীপ থেকে MIRV সিস্টেম সহ অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে। সামাজিক মাধ্যমের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোড দিয়ে পরীক্ষা করা হয় যা ভারত মহাসাগরের অঞ্চলের বিশাল ভৌগোলিক স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে লক্ষ্য করে। মন্ত্রক বলেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং MIRV ক্ষমতার সাথে অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রশংসা করেছেন। সিং বলেছেন এটি ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে এক বিশাল ক্ষমতা যোগ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির সার্বিক পর্যালোচনার জন্য আগামীকাল নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি শূন্য এবং সম্পত্তির ক্ষতি ন্যূনতম বজায় রাখা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করবেন এবং আগামী সতর্কীকরণ ব্যবস্থা, সম্পদ মোতায়েন ও আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ দেশ জুড়ে গৃহীত দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির সুরক্ষা, নদী ব্যবস্থাপনা উদ্যোগ এবং পূর্বাভাসে বৈজ্ঞানিক অগ্রগতি। আগামী 24 ঘন্টায় রাজ্যের খোয়াই জেলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। MBB স্টেডিয়ামে চলমান সংঘ 5 উইকেটে ইউনাইটেড BSTকে, নরসিংগড়ের PTA মাঠে হারবে ক্লাব 1 রানে ওল্ড প্যালেস সেন্টারকে এবং নরসিংগড়ের TIT মাঠে মৌচা ক্লাব 4 উইকেটে পোল স্টার ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ADC-র ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী 11 মে।
সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন জেলার চিঠি। আজ দক্ষিণ জেলার চিঠি, লিখেছেন শ্যামসুন্দর দত্ত। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের 136তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে সমগ্র দক্ষিণ জেলায় পালিত হয়েছে। আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানান। এদিকে বিজেপির শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে শান্তির বাজারে দক্ষিণ জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। চৈত্র সংক্রান্তি উৎসবের আনন্দে মেতেছেন দক্ষিণ জেলার বাঙালিরা। গত 14 এপ্রিল সকালে খোল করতাল বাজিয়ে গৃহপালিত পশুদের স্নান করিয়ে বাড়িঘর ফুলমালায় সাজিয়ে দিনভর বাড়ি বাড়ি ছাতুর নাড়ু পাঁচন খাওয়ার পর শেষ পর্বে সন্ধ্যায় প্রতিটি পাড়ায় পাড়ায় চড়ক গাছের নিচে জড়ো হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। মহাদেবের মূর্তি চড়ক গাছে বেঁধে সাতবাগ ঘুরিয়ে 1432 বঙ্গাব্দকে বিদায় জানাল বাঙালি অংশের মানুষ। অন্যদিকে সাংগ্রেই উৎসবের মূল অনুষ্ঠানের প্রথম দিনে দক্ষিণ জেলার মনোবঙ্কুল, রূপাইছড়ি, দেবদারু, পূর্ব পিলাক, মহামণি টিলাসহ মগের মুলুকে দ খেলার আনন্দে মেতে উঠেছে মগ যুবক যুবতীরা। চাকমা জনগোষ্ঠীর মানুষজনের বিজু। এদিন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার খাওয়া, নতুন পোশাক পরে নাচ গান করে আনন্দে মেতে উঠে চাকমা ছেলেমেয়েরা। ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষজন মেতেছে গড়িয়া উৎসবের আনন্দে। দক্ষিণ জেলার জোলাইবাড়িতে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে জোলাইবাড়ি অযাচক আশ্রমে নতুন বসনা গৃহ ও হরিয়ং বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়। জোলাইবাড়ি অঞ্চল অখণ্ড সংগঠনের সম্পাদক বাবুল বল জানান, সকালে সমবেত উপাসনার মাধ্যমে শুরু হয় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সকাল 11টা থেকে শুরু হয় হরিয়ং কীর্তন, সন্ধ্যায় হরিয়ং বিগ্রহে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বাইকোড়া ইস্কনের প্রধান পরিচালক করুণেশ্বর মাধব দাস ব্রহ্মচারী সহ বহু ধর্মপ্রাণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পূর্বপুরুষদের বাসভূমি নোয়াখালী অঞ্চলের চিরাচরিত ঐতিহ্য মেনে পয়লা বৈশাখ দক্ষিণ জেলার বাঙালি অংশের মানুষ সকাল থেকে দিনভর নানা ধর্মীয় রীতি মেনে 1433 বাংলা বছরের প্রথম দিন পালন করল। সকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হয় পুজো। জোলাইবাড়ির ত্রিপুরেশ্বর শিব মন্দির, বাইকুড়ার জগন্নাথ মন্দির, মুহুরিপুরের রাজ রাজেশ্বরী মন্দির, সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুজো দেন মানুষজন। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে বসেছে নববর্ষ মেলা। জেলার চাকমা জনগোষ্ঠীর মানুষজন বিজু উৎসবের তৃতীয় দিনটি গুজো বুজো দিন হিসেবে পালন করেছে। বিসি কাতালের আনন্দে মেতে উঠেছে ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষজনও। দক্ষিণ জেলার 3টি এডিসি আসনে ভোট হয়েছে। এর মধ্যে 27 পূর্ব মুহুরিপুর ভুরাতলি আসনে তীব্রামথার প্রার্থী দেবজিৎ ত্রিপুরা, 26 বীরচন্দ্র কলসি আসনে তীব্রামথার প্রার্থী কেনারাম রিয়াং এবং শিলাছড়ি মনোমঙ্কুর আসনে জয়ী হয়েছেন বিজেপি দলের প্রার্থী কং অজং মগ। এতক্ষণ শুনলেন জেলার চিঠি। আজ ছিল দক্ষিণ জেলার চিঠি, লিখেছেন শ্যামসুন্দর দত্ত।

আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক আজকের আলোচনায়। 25শে বৈশাখে জন্মগ্রহণ করেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্র।

0: রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা গর্ব অনুভব করি, যাকে ছাড়া বাংলা সাহিত্য বলুন, বাংলা সংস্কৃতি বলুন, একেবারেই অসম্পূর্ণ। আজ আমরা কবির লেখা বিভিন্ন সৃষ্টি নিয়েই আলোচনা করব আমাদের আজকের আলোচনায়। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আজ আলোচনায় স্টুডিওতে রয়েছেন শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ম্যাডাম, আমরা আজ কবিগুরুকে নিয়ে আলোচনা করব, তারই বিভিন্ন সৃষ্টি নিয়ে কথা বলবো, আপনার কাছ থেকে অজানা বিভিন্ন বিষয় জানবো। এক কথায় আমরা যদি বলতে পারি যে গঙ্গা জলে গঙ্গা পুজুর মতোই অবস্থা। তো কবি যা আমাদের দিয়ে গেছেন তা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারতাম তাহলে হয়তো এই সমাজটাই অন্য রকম হতো, কি মনে করেন বিষয়টা?
1: ঠিক বলেছেন রাহুল, আমাদের সামগ্রিক জীবনে কবিগুরু রবীন্দ্রনাথের ভূমিকা অনস্বীকার্য হলেও তাকে আমরা আজও হয়তো সঠিকভাবে গ্রহণ করতে পারিনি, এ কথা বলাই যায়। শান্তি, সাম্য ও মানবতার কবি রবীন্দ্রনাথের ছিল মানুষের প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। আমরা জানি তিনি বারবার বলেছেন, তার চিন্তা চেতনা ছিল শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মুক্ত চিন্তা ও মানব মুক্তির আশ্বাস তিনি পেতে চাইতেন। যদিও তিনি তার সুবিশাল সাহিত্য ভাণ্ডারে আমাদের কি না দিয়ে গেছেন প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্ব প্রেম, অধ্যাত্ম চেতনা, ইতিহাস চেতনা, সৌন্দর্য দর্শন, চিত্ররূপময়তা, ভাব, ভাষা, ছন্দ, কি না আমরা পেয়েছি ওনার কাছ থেকে।
0: একদম, আমি প্রথমেই বলছিলাম যে একেবারে শুরু থেকে বাঙালির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কবিগুরু প্রতিটা বিষয়েই জড়িয়ে রয়েছে।
1: হ্যাঁ, তথাপি আমরা সেই যেন সংকীর্ণ আমিতেই আবদ্ধ হয়ে রয়েছি, বৃহৎ আমিতে উত্তীর্ণ হব সেই সাধনা আমরা করে উঠতে পারি। আমাদের আর্থ সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে রবীন্দ্রনাথের গভীর চর্চা ও অনুশীলনের মাধ্যমে তাকে যদি আমাদের জীবনাচরণে গভীরভাবে সম্পৃক্ত করা সম্ভব হতো, অর্থাৎ তার দেখানো পথে যদি আমরা নিজেদের চালিত করতে পারতাম, তাহলে হয়তো জাতি হিসাবে আরো বেশি করে বিশ্ব দরবারে নিজেদেরকে একটি বিশেষ স্থান সুনিশ্চিত করার শক্তি খুঁজে পেতাম। রবীন্দ্রনাথকে আমাদের প্রতিদিনের কর্মে, অনুপ্রেরণায়, আদর্শে সঠিকভাবে গ্রহণ করতে পারলে আজ আমাদের সমাজটা অন্যরকম হতো।
0: ঠিক তাই, রবির যে সৃষ্টি সেই সৃষ্টিতে প্রেম বলুন, বিরহ বলুন, পূজা বলুন, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। যেন মনে হয় তিনি আগে থেকেই জানতেন যে কি হতে চলছে আমাদের জীবনে। কবির পূজা পর্যায়ের গানগুলির মধ্য দিয়ে তার যেমন ধর্মবোধ, পথ চলার শক্তি এবং মানব জীবনের যে উত্থান এবং পতন, তার প্রতিবিম্ব কিন্তু ভেসে ওঠে, কি মনে করেন বিষয়টা?
1: অনেকটা তাই। পূজা পর্যায়ের গানের মূল বিষয় যে ঈশ্বর ভাবনা, তা পর্যায়ের নামে প্রকাশ পেলেও কবির ঈশ্বর ভাব বোধ যে সমসাময়িক যে কোনো ব্যক্তি হতে আলাদা, এই বিষয়ে উপলব্ধি করতে হলে তার রচিত পূজা পর্যায়ে যে 21টি উপপর্যায়ের গানের বাণী রয়েছে তা আমাদের বিশ্লেষণ করতে হয়, তাকে আমাদের জানতে হয়। পূজা পর্যায়ের গানে তার ধর্মবোধ যেমন রয়েছে, তেমনি রয়েছে পথ চলার শক্তি, একটু আগে যে তুমি বললে, এবং মানব জীবনের নানা উত্থান পতনের চিত্র সবটাই আমরা পাই।
0: ঈশ্বরের সাথে যে মানব মনের একটা যোগসূত্র ঘটে, কবির কিন্তু প্রতিটি পূজা পর্যায়ের গানের মধ্যে তাই প্রকাশ পেয়েছে বারবার।
1: একদম, আমরা জানি রবীন্দ্রনাথ উপনিষদকে পেয়েছেন এক প্রকার পারিবারিক ভাবেই। তার জীবনের প্রথম দিকে ব্রহ্ম ধর্ম গ্রহণ ও চর্চা একনিষ্ঠভাবে করলেও সময়ের সাথে সাথে তিনি তার নিজস্ব ঈশ্বর ভাবনার মধ্যে চলে আসেন, সেখানে আর তিনি থাকেননি। ফলে তার মুক্ত দৃষ্টির ঈশ্বর ভাবনার প্রকাশ জীবন অভিজ্ঞতার মাধ্যমে হয়েছে। কারণ আমরা এটা দেখেছি যে 1890 সালের আগে রবীন্দ্রনাথ তার পারিবারিক শিক্ষার প্রভাব তার রচনাতে এনেছেন বা এসেছে, কিন্তু 1890 থেকে 1910 এই যে 20 বছর, এই 20 বছরে তিনি গ্রাম বাংলার সঙ্গে মিশেছেন এবং সঞ্চয় করেছেন বহু অভিজ্ঞতা, যেখানে তার মননে পূর্বে শুধুমাত্র নাগরিক ছকে আঁকা জীবনবোধের চিত্র ছিল, সেই জায়গায় অন্য এক দেশজ জীবনের স্পন্দন তিনি অনুভব করলেন। সেই স্পন্দনকে তিনি আপন বোধ করে তার ঈশ্বর ভাবনায় এক নতুন মাত্রা যোগ করলেন। তাই আমরা দেখি তিনি ঈশ্বরকে নাথ, স্বামী, প্রভু সম্বোধন করছেন, কিন্তু এই সম্বোধনগুলো আবার ভিন্ন ভিন্ন অনুষঙ্গ বহন করছে।
0: কবিগুরুর প্রকৃতি প্রেম কিভাবে কিভাবে তার সাহিত্য এবং দার্শনিক চিন্তা ভাবনাকে প্রভাবিত হয়েছে সে বিষয়টা যদি আপনি বলেন।
1: তিনি প্রকৃতি প্রেমী, শুধু যদি আমি রবীন্দ্র

0: রাতকে বলি, আমার মনে হয় একেবারেই কিছু বলা হলো না। তিনি প্রকৃতির সাধক, তিনি পূজারী, তিনি প্রকৃতিকে জীবনে বিরাট এক জায়গা দিয়েছেন। এবং আসলে তিনি দিয়েছেন কি, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদের জীবনে প্রকৃতি একটা বিরাট ভূমিকা। এবং তার কবিতা বলো, উপন্যাস বলো, ছোট গল্প বলো, সঙ্গীত বলো, সর্বক্ষেত্রে প্রকৃতি একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। প্রকৃতির সাথে এই যে বিশ্বকবির বোঝাপড়া, সেটা আজীবনের। তিনি এমন এক সময়ে প্রকৃতি ও পরিবেশের পক্ষে কথা বলতেন, সেটা কবে? শুরুতে, তখন সারা বিশ্বে প্রকৃতি নিয়ে কোনো আলোচনা ছিল না। তো কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, আসলে তিনি বরাবরই প্রগতি, তিনি আধুনিকতা সবসময় চাইতেন, আধুনিক জিনিস পছন্দ করতেন, প্রগতি পছন্দ করতেন, কিন্তু প্রগতি ও সংরক্ষণের মাঝে সম্মিলন, অর্থাৎ ভারসাম্য রক্ষা করাটা তিনি এটাই চাইতেন, এটার পক্ষপাতী ছিলেন। তাই সবসময় লিখেছেন, বলেছেন, বাস্তবানুক নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন সেই ভারসাম্য রক্ষার জন্য। তিনি 1927 বৃক্ষরোপণ উৎসব করেছেন, তারপর হালকর্ষণ জাতীয় উৎসব করেছেন, তিনি মরুচেতনের মরু বিজয় করার মধ্য দিয়ে সবুজে ভরিয়ে দিতে চেয়ে। তো এইরকম ভাবে
1: যে সবুজটা কিন্তু বর্তমান সময়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি সবুজে ভরিয়ে দেওয়ার জন্য, কিংবা আমরা বন মহোৎসব উদযাপন করছি আলাদা দিন করে বা আলাদা মাস করে,
0: এখন তো আমরা ঠেকে শিখেছি, কারণ আমরা এখন মানে কঠিন সময়ে দাঁড়িয়ে আছি। আমরা প্রকৃতিকে বিনষ্ট করতে করতে এমন জায়গায় চলে এসেছি যে প্রকৃতি তার প্রতিবাদ করতে শুরু করেছে। আমরা অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাচ্ছে, আমাদের ভূ উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে যে ভারসাম্য বিগড়ে যাচ্ছে, আমরা ঠেকে শিখেছি, কিন্তু আমরা কি, আমরা বলছি গাছ লাগাচ্ছি, আমরা কি সেটাকে অতটা লাগাতে পারছি? এটা একটা
1: হয়তোবা আনুষ্ঠানিকভাবে ঘটা করে আমরা বৃক্ষরোপণ করছি, তারপর যে বৃক্ষটাকে যত্ন করে বেড়ে তোলা, সেটা কিন্তু হয়তোবা আমরা করছি না।
0: কিন্তু আমরা কলকারখানার কি বন্ধ করতে পারছি? খারাপ যে বিষময় ফলগুলো হয় যেগুলো থেকে, সেগুলোকে কি সেই রকম ভাবে আমরা কন্ট্রোল করতে পারছি? তো সেটা হয়তো পারছি না। তখন তো শ্যামলিময় ভরা ছিল পৃথিবী। সেই সময়ে রবীন্দ্রনাথ জানতেন অপচয় মানে সংরক্ষণ, অপচয় যাতে না হয়, সংরক্ষণ যাতে করা যায়, প্রকৃতিকে যাতে যত্ন করে, প্রকৃতি তো মানুষের আসল জিনিস, যার মধ্যে মানুষ বেড়ে উঠবে, ফুলবে, ফলবে, বিকাশ লাভ করবে। কিন্তু এটা উনি বুঝতে পেরেছিলেন, উনি তো আসলে দার্শনিক, তার অনুভবই আলাদা
1: আলাদা। সত্যি তাই। কত সুন্দরভাবে তিনি বলছেন যে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। কিভাবে ভগবানকে উপলব্ধি করেছেন কবি, তাই না? আবার কবি আবার বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, তোমার ইচ্ছাও পূর্ণ করো হে প্রভু আমার জীবন মাঝে। কবি ভগবানের ইচ্ছাগুলো তার মধ্য দিয়ে পূরণ করতে চেয়েছেন, তাই না?
0: গান উপপর্যায়ে তিনি গানটি লিখেছিলেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে।
1: কত সুন্দর ব্যাখ্যা!
0: একদম। এখানে ঈশ্বরের রূপকে মনের মানুষ খুঁজে পাওয়ার যে ব্যাকুলতা, সেটি প্রকাশ পেয়েছে।
1: আমার মনে হয় কবির মনের মানুষে ঈশ্বরকে বুঝিয়েছেন এই জায়গায়।
0: একদম একদম। আমি আরো এই বিষয়ে দু একটা কথা বলতে চাইবো, কারণ আমি দেখেছি ঈশ্বরের সৃষ্টির অপার জগতে যে আনন্দ ধারা চলে, সেই ভাবনা থেকে তিনি আরো অনেক পূজা পর্যায়ের গান রচনা করেছেন। যেমন রয়েছে, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, এই সকল গানেই আমরা অনেক সময় তার আধ্যাত্মিক ব্যাকুলতার প্রকাশ দেখতে পাই। আবার তিনি নানা আঙ্গিকে ঈশ্বরকেই প্রকাশ করেছেন। তার জীবনে বহু আপন মানুষের যেমন আগমন ঘটেছে আমরা জানি, আবার ছন্দপতনও ঘটেছে, সেটা তো আমরা জানি। এই সমস্ত বিরহে কষ্টে তিনি আশ্রয় নিয়েছেন ঈশ্বরের, কখনো রাজা, কখনো বন্ধু বা সখা বলে সম্বোধন করেছেন। বিশেষত দেখা যায় পূজা পর্যায়ের গানের বাণীতে ঈশ্বরের সাথে তার নিরবচ্ছিন্ন সম্পর্কের প্রকাশ। গীতাঞ্জলি রচনার আগে পর্যন্ত আমরা দেখতাম রবীন্দ্রনাথ ব্রহ্মসঙ্গীত রচনা করছেন। রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত ছাড়া বাকি সঙ্গীতকে আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ সে সকল গানে ঈশ্বরের সাথে তার একান্ত বহুবিধ রূপের প্রকাশ ঘটেছে। রবীন্দ্রনাথের ধর্মানুভূতি অন্য সবার মতো নয়, সেটা ছিল নিবিড় অনুভূতির বা অনুভবের বিষয়, তত্ত্বের।

0: নয়।
1: রবীন্দ্রনাথই শুধু কবিতা, গান, প্রবন্ধ লিখে বা বক্তৃতা করে আমাদের পথ দেখিয়েছেন তাও কিন্তু নয়। তিনি শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, গ্রামীণ অর্থনীতির প্রজেক্ট নির্মাণ করে যেন আমাদের এই দেশকে একটা নতুন পথ দেখিয়েছেন। যেমন শান্তিনিকেতন বলুন, শ্রীনিকেতন বলুন, তারই মনে হয় একটা প্রমাণ।
0: একদম।
1: ম্যাডাম, বর্তমান সমাজের তরুণ তরুণী যারা রয়েছেন তাদের জন্য কবিগুরু কি চাইতেন, কি চেয়েছেন, কি করেছেন, সেই বিষয়গুলো আমরা যেন তাদের বোঝাতে পারি, সেই জন্য আমাদের কি করণীয়?
0: চেষ্টা যে চলছে না তা তো নয়, নানাভাবে চেষ্টা চলছে। অনেক তরুণ তো, আমি তো বলবো কি, আমার ছেলেবেলাতে যত মানুষ রবীন্দ্র চর্চা করত, এখন অনেক বেশি মানুষ রবীন্দ্র চর্চা করে, তাই না? এখন অনেক বাচ্চারা রবীন্দ্র নৃত্য করে, রবীন্দ্র সঙ্গীত করে, আবৃত্তি করে, তো এর মধ্য দিয়ে তারা রবীন্দ্র ভাবনা অনুসারী হচ্ছে। কিন্তু যুগটা তো একটা সংকটের, একটা অস্থিরতার, এটা যুগেরই ধর্ম। যুগ তো আর একরকম থাকে না। আমার ঠাকুরদার সময় তো আর আমি এখন পাবো না, রবীন্দ্রনাথের সময়টাও আমরা এখন পাবো না। যুগেরও কিছু ধর্ম আছে। আমরা অনেক আগে টিভি পেয়ে গেছি, এখন মোবাইল পেয়ে গেছি হাতে হাতে। দূরদর্শন আমাদের যতটা স্মার্ট করেছে, স্মার্টফোন আমাদের আরো বেশি স্মার্ট করেছে। তাইলে এই এটার মধ্যে থাকবে, আমি বলবো না যে আমাদের দূরদর্শন আসতে নেই, আমাদের স্মার্টফোন আসতে নেই, কিন্তু তার মধ্যে আমরা আমাদের মানে শিশুদের রবীন্দ্র অনুসারী করতে হবে, তাদেরকে ওই রকম প্রেশার দিয়ে শিক্ষা সেটা না দিলে বোধ হয় ভালো হয়। প্রেশার দিয়ে শিক্ষা শুধু 99.9% এটা আসে, কিন্তু বাচ্চাটি মনে হয় যন্ত্র হয়ে যায়, তার ইমোশন এগুলো যেন সেই রকম ভাবে থাকে না। প্রেশারে মা বাবার মুখের দিকে তাকিয়ে সে দৌড়তে থাকে, সে মুখস্থ করতে থাকে, সে কিছুতেই তারা পাজল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, করে 80% পেয়েও মা বাবার মুখে হাসি দেখে না, তারা কার কাছে যাবে, কি করবে? এই জায়গাটাকে আমরাই তৈরি করেছি, কম্পিটিশন কম্পিটিশন, আরো অ্যাডভান্স আরো অ্যাডভান্স, এতে করে আমরা বিষিয়ে তুলেছি। কিন্তু আমাদের গার্জিয়ান সতর্ক হতে হবে।
1: আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, ম্যাডাম সবশেষে কবির স্মৃতিচারণা করে কি বলবেন আপনি, বা কবিকে শ্রদ্ধা জানিয়ে কি বলবেন আপনি?
0: কবিকে শ্রদ্ধা জানিয়ে আমি বলবো, এমন ভাষা আমার কাছে যেন কম পড়ে যাচ্ছে, আমি বলবো, ব্যক্তি আমি রবীন্দ্র ভাবনায় ভাবিত হয়ে যেন আমার জীবন কাটাতে পারি, এবং যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা রবীন্দ্রনাথের যে দিকগুলো এখনো আলোচিত হচ্ছে না সেই দিকগুলোকে নিয়ে চর্চা করুন, যাতে আমাদের সমাজে রবীন্দ্রনাথ যা চাইতেন, যে শান্তি, যে মানে সম্প্রদায়বিহীন মানব জীবন চাইতেন, মানব উন্নয়ন চাইতেন, তাই যেন আমরা করতে পারি। কবি যে স্বপ্ন দেখতেন তাই যেন আমরা নিজেরা দেখতে পারি, অন্যদেরকেও দেখাতে।
1: শ্রোতা বন্ধু, আজ কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা করলাম। অর্থাৎ প্রথমেই বলছিলাম কবির সৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব, গঙ্গাজলে গঙ্গা পুজোর মতোই আজকের আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায়।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আলোচনা। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা।
3: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মেন আকর্ষিতা সিং। शुभेंदु अधिकारी ने पश्चिम बंगाल में भाजपा के पहले मुख्यमंत्री के रूप में शपथ ली। 5 विधायकों ने भी मंत्री पद की शपथ ली। तमिलनाडु में टीवी के प्रमुख विजय ने कांग्रेस, वीसीके, आईयूएमएल और वाम दलों के समर्थन से सरकार बनाने का दावा पेश किया। कल मुख्यमंत्री पद की शपथ लेंगे। भारत ने MIRV प्रणाली से लैस अग्नि मिसाइल के उन्नत संस्करण का सफल परीक्षण किया। प्रधानमंत्री नरेंद्र मोदी कल कर्नाटक और तेलंगाना के दौरे पर रहेंगे, कई विकास परियोजनाओं का शुभारंभ करेंगे। प्रवर्तन निदेशालय ने पंजाब सरकार में मंत्री संजीव अरोड़ा को धन शोधन मामले में गिरफ्तार किया और साहिल जाधव ने तीरंदाजी विश्व कप के दूसरे चरण में पुरुषों के व्यक्तिगत कंपाउंड स्पर्धा में कांस्य पदक जीता। और अब समाचार विस्तार से। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी विधायक दल के नेता

সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে শাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 করে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট 5টি পদক জিতেছিল। ভারত আগামীকাল টুর্নামেন্টের শেষ দিনে রিকার্ভ বিভাগে আরও 2টি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মহিলাদের দলগত ইভেন্টে ভারতীয় দল স্বর্ণপদকের লক্ষ্যে লড়াইতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার 5 সদস্য আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন। তামিলনাড়ুতে 120 জন বিধায়কের সমর্থন মেলায় আজ নতুন করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছে টিভিকে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সি জোসেফ বিজয়। খবর শেষ হল, এরপর খবর শুনুন সকাল 6টা বেজে 20 মিনিটে।

0: earlier recorded in the studios of Akashwani Delhi. This broadcast came to you from the Delhi station of Akashwani.
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত শনিবার সুরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, 6:15 অঞ্জলি, 6:25 হাওয়াঙ্গনি খোরাং, 7:05 রবিকিরণ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 কাকলি, 9:10 দেশবন্দনা, 9:30 বাংলা আধুনিক গান, 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, 11:00 বাংলা ছবির গান, 12:00 বুকের বদল, 1:05 অঙ্গনা, 1:40 শুনবেন লোকগীতি, 1:50 শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, 6:30 ঘর গৃহস্থির আসর, 8:05 জানা অজানা, 8:15 হিন্দি ছবির গান, 8:30 রসের রসে বসে, 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন গিটার বাদন, 9:15 স্পটলাইট অনুষ্ঠান, 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 51%। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলায় বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন এখানে শেষ হলো। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে 5:53 স্টুডিওর ঘড়িতে। এখন সময় 11:48 দুঃখিত, 11:53 সেকেন্ড। জয় হিন্দ।